আপনারা শুনছেন রেডিও টুডে 89.6 FM. আপনারা শুনছেন রেডিও টুডে 89.6 FM, the first private radio station.

0: Kimse Alkolik'te Hazreti Cemal'de Bangladeş. দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি ও বাস্তব ভিত্তিক নগর পরিকল্পনা গ্রহণের নির্দেশ রাষ্ট্রপতির। সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই বললেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা। সৌদি সমর্থিত বাহিনী এবং হুথিদের একে অপরের তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা। এবং আজ ব্রিসবেনে নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারিক রহমান ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া মহল্লায় মাইকিং ও জুমার নামাজের খুতবায় জনসচেতনতামূলক বক্তব্য দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে ডেঙ্গু প্রতিরোধ নিয়ন্ত্রণ বিষয়ক এক সভায় এই নির্দেশনা দেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ সময়ে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, যেসব এলাকায় মানুষ বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন সেসব এলাকায় প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার উপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। সভায় সরকারি আবাসিক কোয়ার্টার ও হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়েও সিদ্ধান্ত হয়। ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের উপর গুরুত্ব দেওয়া হয়। তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী সুর্ট শুটসমার নেতৃত্বে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে দেশটি। এ সময় তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং এ বিষয়ে জ্ঞান ও কারিগরি সহায়তা দেওয়ার ক্ষেত্রে নেদারল্যান্ড সরকারের আগ্রহকে স্বাগত জানায় বাংলাদেশ। বৈঠকে দুদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, পানি সম্পদ ব্যবস্থাপনা, মুক্ত বাণিজ্য চুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি এবং রোহিঙ্গা সংকট সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয়ে বদ্বীপ রাষ্ট্র হওয়ায় অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুদেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। এ সময় প্রধানমন্ত্রী ভূমি পুনরুদ্ধারে নেদারল্যান্ডসের অভিজ্ঞতার বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কোনো ধরনের দুর্যোগ মোকাবিলা ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং যথাযথ নগর পরিকল্পনার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগও আছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেন, বিশেষ করে বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে নগর ব্যবস্থাপনা, নদীর প্রবাহকে ঠিক রাখা এবং নদীকে দূষণমুক্ত রাখার বিষয়গুলোতে অত্যধিক জোর দেওয়া দরকার। সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা জানান। সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদ প্রণয়ন হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে আলোচনা ঐক্যমত্যের ভিত্তিতে। এখন সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য কাজ করছে। বিরোধী দলকে কমিটিতে প্রতিনিধি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, সংবিধান সংশোধনের প্রতিবেদন প্রণয়নের পর সংসদে সংশোধনী বিল উত্থাপন করা হলে সেখানে বিরোধী দলের অংশগ্রহণ ও আলোচনায় ভূমিকা রাখার সুযোগ থাকবে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত 10 বিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা পাওয়ার বিষয়ে আলোচনা চলছে। তিনি গতকাল থাইল্যান্ডের ব্যাংককে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই আলোচনার ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। এটি একটি প্রক্রিয়া যা আগামী কয়েক মাস চলবে। বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক নীতি, কর্মসূচি এবং মধ্য দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার সঙ্গে বিশ্বব্যাংকের সমঝোতা রয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের গৃহীত নীতির সঙ্গেও সংস্থাটি একমত। বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারিত্বের কাঠামো নিয়েও আলোচনা চলছে বলে জানান অর্থমন্ত্রী। সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রাখায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে কোন ধরনের সমঝোতার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডঃ জাহিদুর রহমান। তিনি গতকাল সচিবালয়ে তথ্য অধিদপ্তর পিআইডির সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, গণহত্যা মানবতা বিরোধী অপরাধের জন্য ক্ষমা না চেয়ে আওয়ামী লীগ দেশে অস্থিরতাকে উস্কি দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
2: যে দলটা এই ধরনের কাজ করে বেড়ায় এবং দেশের ভেতরে সন্ত্রাস এবং নানান রকম সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা প্রকাশ্যে তাদের দলের প্রধান করে থাকেন, সেখানে আসলে রেকনসিলিয়েশনের আলাপের ব্যাপারে সরকারের যা বোঝা তা বোঝা হয়ে যায়। সরকারের দিক থেকে ইনিশিয়েটিভ না তো কোনো প্রশ্নই আসে না।
0: তথ্য সম্প্রচার উপদেষ্টা বলেন, সরকার ন্যায় বিচার নিশ্চিত করতে শেখ হাসিনাকে ভারত থেকে আনুষ্ঠানিকভাবে ফেরত আনার আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। ডাক্তার জাহিদুর রহমান আরও বলেন, সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে আওয়ামী লীগ সন্ত্রাসীর দ্বারা হেনস্থার বিষয়টি সরকারের নজরে এসেছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, প্রবাসীদের ভোগান্তি কমাতে বিভাগীয় সদর দপ্তরে প্রবাসীদের জন্য বিশেষায়িত ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই আদালত শুধু প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য কাজ করবে। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে একথা বলেন।
3: যে কোনো ধরনের প্রবাসী মামলা শুধুমাত্র ওই আদালতগুলো দেখতে পারবে, বিশেষায়িত আদালত, সে ধরনের পরিকল্পনা আমরা হাতে নিয়েছি এবং আশা করি অচিরেই এটা আলোর মুখ দেখবে এবং ড্রাফটিং পর্যায়ে আমরা আছি। আমরা রামরুকে বলবো, এই প্রক্রিয়ায় যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরা পাবলিক কনসালটেশনটা খুব দ্রুততম সময়ের মধ্যে শেষ করে হয়তো এই সেশনে পারবো না, তার পরের সেশনে আমরা আনতে পারি কিনা সেই চিন্তা আমরা করতে পারি।
0: আইনমন্ত্রী বলেন, প্রবাসী শ্রমিকরা দেশে

0: দূরদর্শন হচ্ছে ব্যক্তি নয় পরিবারী উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
1: খবরের বাকি অংশ পড়ছি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম। প্রাণঘাতী রোগ হামের সংক্রমণ থেকে কোমলমতি শিশুদের নিরাপদ রাখতে সারা দেশে চলছে বিশেষ টিকাদান কর্মসূচি। পূর্বে যে সকল শিশু চলমান হামরুবিল্লা ক্যাম্পেইনে টিকা পায়নি বা বাদ পড়েছে তাদের গত 26 সেপ্টেম্বর থেকে টিকা দেওয়া হচ্ছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: চলমান প্রাণঘাতী রোগ হামের সংক্রমণ থেকে কোমলমতি শিশুদের নিরাপদ রাখতে সারা দেশে চলছে বিশেষ টিকাদান কর্মসূচি। পূর্বে যে সকল শিশু চলমান হামরুবিল্লা ক্যাম্পেইনে টিকা পায়নি বা বাদ পড়ছে তাদের এখন টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি এ সময়ে 6 মাস বয়সে পৌঁছানো এবং ক্যাম্পেইন টিকা গ্রহণের উপযুক্ত নতুন শিশুদেরও টিকার আওতায় আনা হচ্ছে। তাদের সুরক্ষা নিশ্চিত করতেই কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ সাব্বির হায়দার জানান, লক্ষ্যমাত্রা অনুযায়ী 6 মাস থেকে 5 বছরের কম বয়সী 34 লাখ শিশুকে বিশেষ এই ক্যাম্পেইনের আওতায় আনা হচ্ছে।
3: এই ক্যাম্পেইনে আমাদের 34 লাখের মতো লক্ষ্যমাত্রা ছিল, প্রায় 9 লাখের মতো আমাদের টিকা দেওয়া হয়েছে।
2: হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক ব্যাধি। সময় মতো টিকা না দিলে শিশুদের নিউমোনিয়া, ডায়রিয়া, দৃষ্টিহীনতা কিংবা মস্তিষ্কের প্রদাহের মতো মারাত্মক জটিলতা তৈরি হতে পারে। রোগটিতে আক্রান্ত হয়ে প্রতিদিন ঘটছে শিশু মৃত্যু। তাই সরকারের এই বিনামূল্যে টিকা গ্রহণের জন্য শিশুকে নিয়ে নিকটস্থ টিকাদান কেন্দ্রে যাওয়ার পরামর্শ এই কর্মকর্তার।
3: সকল শিশুকে মুক্ত রাখতে চাই, 6 মাস থেকে 5 বছরের বয়সে সবাই যেন তারা নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসেন টিকা দেওয়ার জন্য।
2: আগামী 31 অক্টোবর পর্যন্ত চলবে এই টিকাদান কর্মসূচি। তাহিদ আহমেদ, বাংলাদেশ বেতার।
1: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ইউরোপের বাজারে বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী সুর্দ শুটসমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে সহযোগিতা চান। বৈঠকে বাণিজ্যমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে নেদারল্যান্ডসের সহযোগিতার পাশাপাশি দেশের কৃষি, পাটশিল্প, জ্বালানি, বন্দর ও পানি ব্যবস্থাপনায় ডাচ প্রযুক্তি ও বিনিয়োগ কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন। জাতীয় তথ্যচিত্র নির্মাণে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি 90-এর ঐতিহাসিক গণঅভ্যুত্থান ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্ত করার উপর গুরুত্ব আরোপ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। গতকাল জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্তালিব রহমান এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বৈঠকে অংশ নেন। বৈঠকে বাংলাদেশ টেলিভিশনে সংবাদের গুরুত্ব অনুধাবন করে সংবাদ পরিবেশন ও জনগণের কাছে গ্রহণযোগ্য অনুষ্ঠান নির্মাণ ও প্রচারের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে ও স্বাধীনভাবে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারে সে লক্ষ্যে বৈঠকে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। অন্যান্যের মধ্যে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা এবং মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তর সমূহের মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানো এবং জ্বালানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়ে আজ দেশে পালিত হচ্ছে বিশ্ব মান দিবস। এবছর বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি। পণ্য ও সেবার মান সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দলের কেন্দ্রীয় বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমদ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি নিশ্চিতে সারা দেশে 20,000 কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রকল্পের আওতায়

0: ভোক্তাদের পণ্য উৎপাদন থেকে শুরু করে বিপণনের লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক ড. আবদুল্লাহ আল ফারুক। বাংলাদেশ বেতারকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি আরও জানান, উদ্যোক্তা তৈরির পাশাপাশি পাঁচটি গুরুত্বপূর্ণ কৃষিপণ্যের জন্য ভ্যালু চেন ভিত্তিক সংগঠন গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে। আরও শুনুন প্রতিবেদনে।
1: কৃষি মন্ত্রণালয়ের কৃষি বিপণন অধিদপ্তরের অধীন ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারাল মার্কেটিং বা DAM প্রকল্পের মাধ্যমে দেশের 64 জেলার 208 উপজেলায় 20,000 কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রকল্পের আওতায় কৃষি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, বীজ, নার্সারি, মাশরুম, ভার্মিকম্পোস্ট, পাটজাত ও দুগ্ধজাত পণ্য সহ বিভিন্ন উপখাতে উদ্যোক্তা তৈরি করা হচ্ছে। প্রকল্প পরিচালক ড. আবদুল্লাহ আল ফারুক বাংলাদেশ বেতারকে বলেন, প্রকল্পের আওতায় এরই মধ্যে প্রায় 7,000 উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 2028 সালের মধ্যে বাকিদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি নানাভাবে সহায়তা দেওয়ার প্রসঙ্গে তিনি আরো বলেন,
2: এগ্রিকালচার বিভিন্ন রকমের যে প্রোডাক্ট গুলি আছে, মানে আম, কাঁঠাল, আলু, টমেটো, আনারস, বিভিন্ন ধরনের যে ফলগুলি, এইগুলিকে প্রসেস করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করতে তাদেরকে আমরা 12 দিনের ট্রেনিং করাই। অনেক পরে তারপরে এই প্রোডাক্ট গুলি নিয়ে তারা হয়তো নিজেরা ব্যবসা করবে আর কি। কৃষি মন্ত্রণালয়ের একটা অনেক বড় ধরনের প্রোগ্রাম ওয়ার্ল্ড ব্যাংক ইফাদের মধ্যে ঋণদাতায় সে প্রতিষ্ঠান হিসেবে আছে, এখানে কৃষি মন্ত্রণালয়ের 17টা প্রতিষ্ঠান জড়িত আছে।
1: উদ্যোক্তা তৈরির পাশাপাশি আম, কাঁঠাল, আলু, টমেটো ও সুগন্ধি চালের জন্য ভ্যালু চেইন ভিত্তিক সংগঠনও গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ড. আবদুল্লাহ ফারুক।
2: ভ্যালু চেইন প্রমোশনাল বডি হচ্ছে একটা পণ্য উৎপাদন থেকে শুরু করে একদম কার কাছে পৌঁছানো পর্যন্ত যত ধরনের স্টেক হোল্ডার থাকে তাদেরকে নিয়ে একটা সংগঠন করা, সেই সংগঠনটা এই পণ্যের উৎপাদন থেকে বিপণন পর্যন্ত সমস্ত ধরনের সমস্যা নিয়ে কাজ করবে আর কি সরকারের সাথে।
1: প্রকল্প পরিচালক ড. আবদুল্লাহ ফারুক আরো জানান, প্রশিক্ষিত উদ্যোক্তাদের ম্যাচিং প্ল্যান্ট হিসেবে গৃহ পর্যায়ে খাদ্য প্রক্রিয়াকরণ যন্ত্রপাতি প্রদান করা হবে। এসব যন্ত্রপাতি ক্রয়ে প্রকল্প হতে 70% ভর্তুকি দেওয়া হবে এবং বাকি 30% উদ্যোক্তারা বহন করবেন। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবার আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সৌদি আরবের পক্ষ থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানানো হয়েছে। এদিকে বিস্ফোরণের ফলে ছিটকে আসা ধ্বংসাবশেষের আঘাতে রিয়াদের অন্তত 4 জন আহত হয়েছেন। দাহরান শহরেও বিস্ফোরণের ধাতব টুকরো আছড়ে পড়েছে। সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, দাহরানে অবস্থিত সৌদি আরামকোর একটি ভবনে হামলার ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে হুতিদের সামরিক কার্যক্রমে সহায়তার অভিযোগে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের তেলক্ষেত্রে বিমান হামলা চালিয়েছে। ওমানের সঙ্গে হরমুজ প্রণালীতে একটি নিরাপদ নৌপথ স্থাপনের দোরগোড়ায় পৌঁছার কথা বলছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই দেশ একটি অস্থায়ী নিরাপদ নৌপথ স্থাপনে সমঝোতায় পৌঁছেছে। নতুন দিল্লির বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশ ভারতের যুব নেতৃত্বাধীন কক্রোচ আন্দোলনের নেতাদের আটক করেছে। কড়া প্রহরাধীন একটি স্থানে বিক্ষোভকারীরা ব্যারিকেড টপকে প্রবেশ করার পর তাদের গ্রেপ্তার করা হয়। কক্রোচ জনতা পার্টি, সিজিপি নেতা আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস ও অজিতনক্য সিন্ধে সহ প্রায় 20 জন বিক্ষোভকারীকে আটক করা হয়। ভোটার তালিকা সংশোধনের জের ধরে প্রধান নির্বাচন কমিশনার গণেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশটিতে বেশ কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে। খেলার খবর ক্রিকেট। আজ ব্রিসবেনে নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের তৃতীয় ম্যাচ ও শেষ ম্যাচে বাংলাদেশ স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় সকাল 9:50 খেলা শুরু হবে। হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেতে হলে এই ম্যাচে বাংলাদেশ নারী দলের জয় ছাড়া বিকল্প নেই। 2-0 এগিয়ে থেকে ইতিমধ্যে অস্ট্রেলিয়া সিরিজ জয় নিশ্চিত করেছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ও আফগানিস্তান মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি ড্র হয়েছে। আফগানিস্তান দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 479 রানের লক্ষ্য নিয়ে খেমতে নেমে গতকাল পঞ্চম ও শেষ দিনে 8 উইকেটে 346 রান করার পর দিনের খেলা শেষ হয়ে গেলে ম্যাচটি ড্র হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:56 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5:34। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ডেঙ্গু মোকাবেলায় জনসচেতনতা বাড়ানো ও সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা প্রদানে নেদারল্যান্ডসের আগ্রহ প্রকাশ, স্বাগত জানালো বাংলাদেশ। দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক নগর পরিকল্পনা গ্রহণের নির্দেশ রাষ্ট্রপতির। সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে

শুরু হচ্ছে আমার নিবাসের সহযোগিতায় রেডিও টুডে নতুন অনুষ্ঠান।

0: আপনাদের স্বাগত জানাচ্ছি ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়না। সাজানো হয়েছে বাংলাদেশ ও চীনের জনগণের ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আলোকে। আসুন শুরু করা যাক আজকের হ্যালো চায়না। শুনে নিই বিশেষ একটি অনুষ্ঠান।
1: লাখো পথের ঠিকানা যেখানে এসে এক হয়েছে তার নাম চীন। প্রাচীন নগরী থেকে আধুনিক শহর, পাহাড় থেকে জলাভূমি, ভ্রমণে বেড়ে ওঠে জীবন, ভ্রমণে মুক্তি। চীনে আসার অর্থ কেবল দূর থেকে রূপ দেখা নয়, বরং প্রকৃতির সঙ্গে একাকার হয়ে নিজেকে নতুন করে চেনা। চীনের পর্যটন ও বৈচিত্র্যময় সংস্কৃতির রোমাঞ্চকর সব অভিজ্ঞতা নিয়ে আমাদের আয়োজন ঘুরে বেড়ায়। অনুষ্ঠানের 193তম পর্ব আজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আফরিনী। চীনের চুহাই শহরে চালু হয়েছে বিশ্বের প্রথম বৃহৎ রোবট থিম পার্ক, যেখানে একসঙ্গে রয়েছে 300+ হিউম্যানোয়েড রোবট। মেরুদণ্ডের পাশাপাশি মানুষের সঙ্গে রোবটের সরাসরি যোগাযোগ ও নিরাপত্তা নিয়ে চলছে নানা পরীক্ষা। বছরের শেষ নাগাদ পার্কে রোবটের সংখ্যা এখন 1000 পরিকল্পনা রয়েছে, আর তাই তো এই পার্ক জুড়ে বেড়েছে পর্যটকদের আনাগোনা। লুৎফর কবিরের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন শুভ আনোয়ার।
2: মানুষের মতো হাঁটছে, কথা বলছে, অতিথিকে স্বাগত জানাচ্ছে, এমনকি খেলছে পিং পং। বাস্তবে রোবটের এমন দৃশ্য চীনের একটি বিনোদন পার্কে, যেখানে একসঙ্গে 300+ হিউম্যানোয়েড রোবটের অংশগ্রহণে গড়ে উঠেছে বিশ্বের প্রথম বৃহৎ রোবট থিম পার্ক। দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশের চুহাই শহরের হেংছিন চিমেলং রিসোর্টে চালু হয়েছে ব্যতিক্রমী এই পার্ক। প্রবেশপথ থেকেই দর্শনার্থীদের স্বাগত জানায় রোবট। কেউ পথ দেখায়, কেউ নাচে, আবার কেউ দর্শনার্থীদের সঙ্গে মাতে খেলায়। রোবটের সঙ্গে সরাসরি যোগাযোগ, তাদের নিয়ন্ত্রণ কিংবা প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগও মিলেছে দর্শনার্থীদের। পার্ক কর্তৃপক্ষ বলছে, প্রযুক্তিপ্রেমী মানুষ, কিশোর কিশোরী ও পরিবারের সদস্যদের আকৃষ্ট করাই তাদের অন্যতম লক্ষ্য। তবে বিনোদনের পাশাপাশি এই পার্ক হয়ে উঠেছে রোবট প্রযুক্তির বাস্তব পরীক্ষাগারও। অ্যাজিবট এক্স এর ভাইস প্রেসিডেন্ট ও সিওও লিউ সুহে জানান, তাদের ইন্টারঅ্যাক্টিভ রোবটগুলো মানুষের সংস্পর্শে আসে এবং একটি থিম পার্কের ক্ষেত্রে এর অর্থ হল শিশুদের খুব কাছাকাছি আসা। তাই নিরাপত্তাই এখানে প্রধান বিবেচ্য বিষয়। পুরো মিথস

0: ক্রিয়া বা পারস্পরিক আদান প্রদানের প্রক্রিয়ার মধ্যে এটি অন্যতম কঠিন একটি দিক বটে। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করা রোবটগুলোর জন্য নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশেষ করে শিশুদের খুব কাছাকাছি কাজ করায় এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। পার্কের বেশিরভাগ রোবট তৈরি করেছে চীনা প্রতিষ্ঠান অ্যাজিবট। আন্তর্জাতিক প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান ও মডিয়ার তথ্য অনুযায়ী গেল বছর 5,000-এরও বেশি হিউম্যানোয়েড রোবট সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি, যা বিশ্ববাজারের প্রায় 40%। আর এই পার্ক অ্যাজিবটের জন্য শুধু প্রদর্শনের জায়গা নয়, সংগ্রহের সুযোগ দিচ্ছে গুরুত্বপূর্ণ বাস্তব তথ্য। কারণ ভিড় পরিবেশে মানুষের সঙ্গে রোবটের স্বতঃস্ফূর্ত যোগাযোগ থেকে পাওয়া তথ্য ভবিষ্যৎ রোবটের সক্ষমতা বাড়াতে কাজে লাগবে। চীনের রোবট ও এম্বডিড এই এআই খাতে বিনিয়োগও দ্রুত বাড়ছে। গেল বছর এ খাতের প্রতিষ্ঠানগুলো 70 বিলিয়ন ইউয়ানের বেশি অর্থ সংগ্রহ করেছে। তবে কারখানা কিংবা ঘরে রোবটের ব্যাপক ব্যবহার এখনও বড় চ্যালেঞ্জ।
1: চীনের পর্যটন ও আতিথেয়তা খাতে আরও বিস্তৃত হচ্ছে ওয়ান্ডা হোটেলস অ্যান্ড রিসর্টের কার্যক্রম। বর্তমানে প্রতিষ্ঠানটি পরিচালনায় রয়েছে 300টিরও বেশি হোটেল, যেখানে পর্যটকদের জন্য থাকছে বিলাসবহুল আবাসন থেকে শুরু করে অবকাশ যাপন, স্কিং, হট স্প্রিং, ওয়েনলেস ও পরিবার কেন্দ্রিক নানা আয়োজন। চীনের পাশাপাশি এশিয়া ও আফ্রিকার বিভিন্ন পর্যটন গন্তব্যেও বাড়ছে তাদের উপস্থিতি। আমার করা প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন শাহনশা রাসেল।
2: ভ্রমণের থাকার জায়গা শুধু হোটেল নয়, পর্যটকদের কাছে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে পুরো ভ্রমণ অভিজ্ঞতা। আর সেই চাহিদাকে সামনে রেখে বিশ্বজুড়ে বাড়ছে চীনের ওয়ান্ডা হোটেলস অ্যান্ড রিসোর্টের কার্যক্রম। আগস্টে প্রতিষ্ঠানটি 300টি পরিচালনাধীন হোটেলের মাইলফলক অতিক্রম করেছে। বর্তমানে এসব হোটেলে রয়েছে 52,000-এরও বেশি কক্ষ, পাশাপাশি উন্নয়ন পর্যায়ে রয়েছে আরও 500টিরও বেশি প্রকল্প। বড় শহরের হোটেল থেকে শুরু করে জনপ্রিয় পর্যটন গন্তব্যের রিসোর্ট, বিভিন্ন ধরনের ভ্রমণকারীর কথা মাথায় রেখে সাজানো হয়েছে ওয়ান্ডার হোটেল নেটওয়ার্ক। পর্যটকদের জন্য রয়েছে আরামদায়ক আবাসনের পাশাপাশি অবকাশ যাপনের নানা সুবিধা। শীতকালীন পর্যটন কেন্দ্রগুলোতে স্কিং, হট স্প্রিং, ওয়েলনেস এবং পরিবার নিয়ে সময় কাটানোর সুযোগও যুক্ত হচ্ছে। চীনের ছাংবাইশান থেকে শুরু করে চিলিন প্রদেশের বিভিন্ন পর্যটন প্রকল্পে শীতকালীন ভ্রমণকে আরও বৈচিত্র্যময় করার উদ্যোগ নেওয়া হয়েছে, ফলে পর্যটকেরা একই ভ্রমণে স্কিংয়ের পাশাপাশি উপভোগ করতে পারছেন উষ্ণ প্রসবন, স্বাস্থ্যসেবা ও পারিবারিক বিনোদন। শুধু আধুনিক সুযোগ সুবিধাই নয়, স্থানীয় সংস্কৃতিকেও পর্যটন অভিজ্ঞতার অংশ করে তুলছে ওয়ান্ডা। কুইচোর তাংচায়ে পর্যটকরা আবাসনের পাশাপাশি মিয়াও জাতিগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন। আর ইউন্নানের ইউসি শহরের সঙ্গীত ও সংস্কৃতিকে কেন্দ্র করে তৈরি হচ্ছে ভিন্নধর্মী পর্যটন অভিজ্ঞতা। চীনের বাইরেও রয়েছে ওয়ান্ডার উপস্থিতি। 2026 সালে প্রথমার্ধে জিম্বাবুয়েতে ব্যবস্থাপনা চুক্তির মাধ্যমে আফ্রিকার বাজারে প্রবেশ করে প্রতিষ্ঠানটি। পাশাপাশি কম্বোডিয়া ও লাওসে যুক্ত হয়েছে নতুন প্রকল্প। থাইল্যান্ডের ব্যাংকক ও চিয়াংমাই, তুরস্কের ইস্তাম্বুল এবং লাওসের ভিয়েন্তিয়ানেও রয়েছে তাদের কার্যক্রম। আবাসন, বিনোদন, স্থানীয় সংস্কৃতি ও ডিজিটাল সেবাকে একসঙ্গে নিয়ে পর্যটকদের জন্য আরও সমন্বিত ভ্রমণ অভিজ্ঞতা তৈরির পথে এগোচ্ছে ওয়ান্ডা হোটেলস অ্যান্ড রিসোর্ট। চীনের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে এই বিস্তৃতি পর্যটকদের সামনে খুলে দিচ্ছে নতুন নতুন গন্তব্য ও ভ্রমণের সুযোগ।
1: মাটি মাটির নিচে অন্ধকার গুহায় পাথরে দেয়াল বেয়ে ওঠা দড়িপথে এগিয়ে যাওয়া আর জিপলাইনে ছুটে চলা রোমাঞ্চে মেতে উঠেছেন বিদেশি পর্যটকরা। পূর্ব চীনের চেচিয়াংয়ের থুংলুর এই গুহা প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি দিচ্ছে অ্যাডভেঞ্চারের ভিন্ন অভিজ্ঞতা। পর্যটকদের চোখে সেই রোমাঞ্চের গল্প নিয়ে থাকছে এবারের প্রতিবেদন। মাটির উপরের পৃথিবী পেরিয়ে অনেক ধাপ নিচে নামলেই যেন খুলে যায় অন্য এক জগৎ, বিশাল চুনাপাথরের গুহা। কোথাও পাথরের তৈরি ঝুলন্ত স্তম্ভ, কোথাও মাটি থেকে উঠে আসা স্তম্ভের মতো আকৃতি। রঙিন আলোয় প্রাকৃতিক এই শিলাগুলো হয়ে ওঠে আরও রহস্যময়। চেচিয়াংয়ের থুংলু কাউন্টির ইয়াওলিং শহরে অবস্থিত এই পর্যটন কেন্দ্রে রয়েছে পূর্ব চীনের প্রথম গুহা ভিত্তিক ভিয়া ফেয়াটা কোর্স। প্রকৃতির তৈরি এই ভূগর্ভস্থ সৌন্দর্যের পাশাপাশি পর্যটকদের জন্য রাখা হয়েছে নানা ধরনের রোমাঞ্চকর আয়োজন। পাথরের দেয়াল বেয়ে ওঠা, দড়ির পথে এগিয়ে যাওয়া কিংবা জিপ লাইনে ছুটে চলা প্রতিটি ধাপেই আছে উত্তেজনা আর চ্যালেঞ্জ। তাজিকিস্তানের পর্যটক নুরা বলেন, ও মাই গড, সত্যি খুব ভয় লাগছিল, বেশিক্ষণ করতে পারছিলাম না। উপর থেকে নিচে তাকালেই মনে হচ্ছিল আমি পড়ে যাব, তাই কোনো দিকে না তাকিয়ে শুধু এগিয়ে যাচ্ছিলাম। ভয়কে জয় করা সেই মুহূর্তেই বদলে দিয়েছে নুরার অভিজ্ঞতা। প্রকৃতির এত কাছাকাছি এসে অ্যাডভেঞ্চারের স্বাদ, তার কাছে এটি ছিল নিজের সাহসকে নতুন করে আবিষ্কারের মতো। পর্যটক হামজা বলেন, এই প্রথম আমি কোনো গুহায় এলাম, অভিজ্ঞতাটা অসাধারণ ও আনন্দের ছিল। এখানে এমনভাবে ওঠার সুযোগ থাকবে তা আমি ভাবিনি, এখানে আসতে আমার খুব ভয় লাগে, থুংলুতে এলে আমার সব চাপ আর দুশ্চিন্তা যেন দূর হয়ে যায়। এদিকে কোটি কোটি বছরের প্রাকৃতিক গঠন, অন্যদিকে মানুষের তৈরি রোমাঞ্চের আয়োজন। বিদেশি পর্যটকদের কাছে তাই এটি শুধু গুহা নয়, বরং ভয়কে জয় করার নতুন অভিজ্ঞতা অর্জনের এক স্মরণীয় যাত্রা। সুপ্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। ঘুরে বেড়ে অনুষ্ঠান পরিকল্পনা ও প্রযোজনায় ছিলাম আমি আফরিন মিম, অডিও সম্পাদনায় ছিলেন রফিক পিপুল। আজ এ পর্যন্তই, আগামী পর্বে আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, শুভকামনা সবাইকে চাইছি।
3: আজ এখানেই শেষ করছি বাংলাদেশ ও চীনের জনগণের ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে সংকলিত ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়না। আগামীকাল একই সময়ে শোনার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন ও নিরাপদে থাকবেন। রেডিও টুডে 89.6 তথ্য বিনোদনের অপূর্ব সমন্বয়।

FM. আপনারা শুনছেন রেডিও টুডে 89.6 FM.

0: সম্পর্কের ভিত্তিতে সংকলিত রেডিও টুডে ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চ্যানেল, সহযোগিতায় আপন নিবাস।
1: আপনাদের স্বাগত জানাচ্ছি ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়নায়। সাজানো হয়েছে বাংলাদেশ ও চীনের জনগণের ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আলোকে। আসুন শুরু করা যাক আজকের হ্যালো চায়না।
2: লাখো পথের ঠিকানা যেখানে এসে এক হয়েছে তার নাম চীন। প্রাচীন নগরী থেকে আধুনিক শহর, পাহাড় থেকে জলাভূমি, ভ্রমণে বেড়ে ওঠে জীবন, ভ্রমণে মুক্তি। চীনে আসার অর্থ কেবল দূর থেকে রূপ দেখা নয়, বরং প্রকৃতির সঙ্গে একাকার হয়ে নিজেকে নতুন করে চেনা। চীনের পর্যটন ও বৈচিত্র্যময় সংস্কৃতির রোমাঞ্চকর সব অভিজ্ঞতা নিয়ে আমাদের আয়োজন ঘুরে বেড়ায়। ঘুরে বেড়ায় অনুষ্ঠানের 193তম পর্ব আজ। আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আফরিনী। চীনের চুহাই শহরে চালু হয়েছে বিশ্বের প্রথম বৃহৎ রোবট থিম পার্ক, যেখানে একসঙ্গে রয়েছে 300+ হিউম্যানোয়েড রোবট। মেরুদণ্ডের পাশাপাশি মানুষের সঙ্গে রোবটের সরাসরি যোগাযোগ ও নিরাপত্তা নিয়ে চলছে নানা পরীক্ষা। বছরের শেষ নাগাদ পার্কে রোবটের সংখ্যা এখন হাজার ছাড়ানোর পরিকল্পনা রয়েছে, আর তাই তো এই পার্ক জুড়ে বেড়েছে পর্যটকদের আনাগোনা। লুৎফর কবিরের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন শুভ আনোয়ার।
3: মানুষের মতো হাঁটছে, কথা বলছে, অতিথিকে স্বাগত জানাচ্ছে, এমনকি খেলছে পিং পং। বাস্তবে রোবটের এমন দৃশ্য চীনের একটি বিনোদন পার্কে, যেখানে একসঙ্গে 300+ হিউম্যানোয়েড রোবটের অংশগ্রহণে গড়ে উঠেছে বিশ্বের প্রথম বৃহৎ রোবট থিম পার্ক। দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশের চুহাই শহরের হেংছিন চিমেলং রিসোর্টে চালু হয়েছে ব্যতিক্রমী এই পার্ক। প্রবেশপথ থেকেই দর্শনার্থীদের স্বাগত জানায় রোবট। কেউ পথ দেখায়, কেউ নাচে, আবার কেউ দর্শনার্থীদের সঙ্গে মাতে খেলায়। রোবটের সঙ্গে সরাসরি যোগাযোগ, তাদের নিয়ন্ত্রণ কিংবা প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগও মিলেছে দর্শনার্থীদের। পার্ক কর্তৃপক্ষ বলছে, প্রযুক্তিপ্রেমী মানুষ, কিশোর কিশোরী ও পরিবারের সদস্যদের আকৃষ্ট করাই তাদের অন্যতম লক্ষ্য। তবে বিনোদনের পাশাপাশি এই পার্ক হয়ে উঠেছে রোবট প্রযুক্তির বাস্তব পরীক্ষাগারও। অ্যাজিবট এক্স এর ভাইস প্রেসিডেন্ট ও সিওও লিউ সুহে জানান, তাদের ইন্টারঅ্যাক্টিভ রোবটগুলো মানুষের সংস্পর্শে আসে এবং একটি থিম পার্কের ক্ষেত্রে এর অর্থ হল শিশুদের খুব কাছাকাছি আসা। তাই নিরাপত্তা এখানে প্রধান বিবেচ্য বিষয়। পুরো মিথস্ক্রিয়া বা পারস্পরিক আদান প্রদানের প্রক্রিয়ার মধ্যে এটি অন্যতম কঠিন একটি দিক। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করা রোবটগুলোর জন্য নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিশুদের খুব কাছাকাছি কাজ করায় এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। পার্কের বেশিরভাগ রোবট তৈরি করেছে চীনা প্রতিষ্ঠান অ্যাজিবট। আন্তর্জাতিক প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান ও মডিয়ার তথ্য অনুযায়ী, গেল বছর 5,000-এরও বেশি হিউম্যানোয়েড রোবট সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি, যা বিশ্ববাজারের প্রায় 40%। আর এই পার্ক অ্যাজিবটের জন্য শুধু প্রদর্শনের জায়গা নয়, সংগ্রহের সুযোগ দিচ্ছে গুরুত্বপূর্ণ বাস্তব তথ্য। কারণ ভিড় পরিবেশে মানুষের সঙ্গে রোবটের স্বতঃস্ফূর্ত যোগাযোগ থেকে পাওয়া তথ্য ভবিষ্যৎ রোবটের সক্ষমতা বাড়াতে কাজে লাগবে। চীনের রোবট ও এম্বডিড এই এআই খাতে বিনিয়োগও দ্রুত বাড়ছে। গেল বছর এ খাতের প্রতিষ্ঠানগুলো 70 বিলিয়ন ইউয়ানের বেশি অর্থ সংগ্রহ করেছে। তবে কারখানা কিংবা ঘরে রোবটের ব্যাপক ব্যবহার এখনও বড় চ্যালেঞ্জ।
2: চীনের পর্যটন ও আতিথেয়তা খাতে আরও বিস্তৃত হচ্ছে ওয়ান্ডা হোটেলস অ্যান্ড রিসোর্টের কার্যক্রম। বর্তমানে প্রতিষ্ঠানটি পরিচালনায় রয়েছে 300টিরও বেশি হোটেল, যেখানে পর্যটকদের জন্য থাকছে বিলাসবহুল আবাসন থেকে শুরু করে অবকাশ যাপন, স্কিং, হট স্প্রিং, ওয়েনলেস ও পরিবার কেন্দ্রিক নানা আয়োজন। চীনের পাশাপাশি এশিয়া ও আফ্রিকার বিভিন্ন পর্যটন গন্তব্যেও বাড়ছে তাদের উপস্থিতি। আমার করা প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন শাহনশা রাসেল।
4: ভ্রমণে থাকার জায়গা শুধু হোটেল নয়, পর্যটকদের কাছে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে পুরো ভ্রমণ অভিজ্ঞতা। আর সেই চাহিদাকে সামনে রেখে বিশ্বজুড়ে বাড়ছে চীনের ওয়ান্ডা হোটেলস অ্যান্ড রিসোর্টের কার্যক্রম। আগস্টে প্রতিষ্ঠানটি 300টি পরিচালনাধীন হোটেলের মাইলফলক অতিক্রম করেছে। বর্তমানে এসব হোটেলে রয়েছে 52,000-এরও বেশি কক্ষ, পাশাপাশি উন্নয়ন পর্যায়ে রয়েছে আরও 500টিরও বেশি প্রকল্প। বড় শহরের হোটেল থেকে শুরু করে জনপ্রিয় পর্যটন গন্তব্যের রিসোর্ট, বিভিন্ন ধরনের ভ্রমণকারীর কথা মাথায় রেখে সাজানো হয়েছে ওয়ান্ডার হোটেল নেটওয়ার্ক। পর্যটকদের জন্য রয়েছে আরামদায়ক আবাসনের পাশাপাশি অবকাশ যাপনের নানা সুবিধা। শীতকালীন পর্যটন কেন্দ্রগুলোতে স্কিং, হট স্প্রিং, ওয়েলনেস এবং পরিবার নিয়ে সময় কাটানোর সুযোগও যুক্ত হচ্ছে। চীনের ছাংবাইশান থেকে শুরু করে চিলিন প্রদেশের বিভিন্ন পর্যটন প্রকল্পে শীতকালীন ভ্রমণকে আরও বৈচিত্র্যময় করার উদ্যোগ নেওয়া হয়েছে, ফলে পর্যটকেরা একই ভ্রমণে স্কিংয়ের পাশাপাশি উপভোগ করতে পারছেন উষ্ণ প্রসবন, স্বাস্থ্যসেবা ও পারিবারিক বিনোদন। শুধু আধুনিক সুযোগ সুবিধাই নয়, স্থানীয় সংস্কৃতিকেও পর্যটন অভিজ্ঞতার অংশ করে তুলছে ওয়ান্ডা। কুইচোর তাংচায়ে পর্যটকরা আবাসনের পাশাপাশি মিয়াও জাতিগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন। আর ইউন্নানের ইউসি শহরের সঙ্গীত ও সংস্কৃতিকে কেন্দ্র করে তৈরি হচ্ছে ভিন্নধর্মী পর্যটন অভিজ্ঞতা। চীনের বাইরেও রয়েছে ওয়ান্ডার উপস্থিতি। 2026 সালে প্রথমার্ধে জিম্বাবুয়েতে ব্যবস্থাপনা চুক্তির মাধ্যমে আফ্রিকার বাজারে প্রবেশ করে প্রতিষ্ঠানটি। পাশাপাশি কম্বোডিয়া ও লাওসে যুক্ত হয়েছে নতুন প্রকল্প। থাইল্যান্ডের ব্যাংকক ও চিয়াংমাই, তুরস্কের ইস্তাম্বুল এবং লাওসের ভিয়েন্তিয়ানেও রয়েছে তাদের কার্যক্রম। আবাসন, বিনোদন, স্থানীয় সংস্কৃতি ও ডিজিটাল সেবাকে একসঙ্গে নিয়ে পর্যটকদের জন্য আরও সমন্বিত ভ্রমণ অভিজ্ঞতা তৈরির পথে এগোচ্ছে ওয়ান্ডা হোটেলস অ্যান্ড রিসোর্ট। চীনের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে এই বিস্তৃতি পর্যটকদের সামনে খুলে দিচ্ছে নতুন নতুন গন্তব্য ও ভ্রমণের সুযোগ।
2: অন্ধকার গুহায় পাথরে দেয়াল বেয়ে ওঠা, দড়িপথে এগিয়ে যাওয়া আর জিপলাইনে ছুটে চলা রোমাঞ্চে মেতে উঠেছেন বিদেশি পর্যটকরা। পূর্ব চীনের চেচিয়াংয়ের থুংলুর এই গুহা প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি দিচ্ছে অ্যাডভেঞ্চারের ভিন্ন অভিজ্ঞতা। পর্যটকদের চোখে সেই রোমাঞ্চের গল্প নিয়ে থাকছে এবারের প্রতিবেদন। মাটির উপরের পৃথিবী পেরিয়ে অনেক ধাপ নিচে নামলেই যেন খুলে যায় অন্য এক জগৎ, বিশাল চুনাপাথরের গুহা। কোথাও পাথরের তৈরি ঝুলন্ত স্তম্ভ, কোথাও মাটি থেকে উঠে আসা স্তম্ভের মতো আকৃতি। রঙিন আলোয় প্রাকৃতিক এই শিলাগুলো হয়ে ওঠে আরও রহস্যময়। চেচিয়াংয়ের থুংলু কাউন্টির ইয়াওলিং শহরে অবস্থিত এই পর্যটন কেন্দ্রে রয়েছে পূর্ব চীনের প্রথম গুহা ভিত্তিক ভিয়া ফেয়াটা কোর্স। প্রকৃতির তৈরি এই ভূগর্ভস্থ সৌন্দর্যের পাশাপাশি পর্যটকদের জন্য রাখা হয়েছে নানা ধরনের রোমাঞ্চকর আয়োজন। পাথরের দেয়াল বেয়ে ওঠা, দড়ির পথে এগিয়ে যাওয়া কিংবা জিপ লাইনে ছুটে চলা প্রতিটি ধাপেই আছে উত্তেজনা আর চ্যালেঞ্জ। তাজিকিস্তানের পর্যটক নুরা বলেন, ও মাই গড, সত্যি খুব ভয় লাগছিল, বেশিক্ষণ করতে পারছিলাম না। উপর থেকে নিচে তাকালেই মনে হচ্ছিল আমি পড়ে যাব, তাই কোনো দিকে না তাকিয়ে শুধু এগিয়ে যাচ্ছিলাম। ভয়কে জয় করে সেই মুহূর্তেই বদলে দিয়েছে নুরার অভিজ্ঞতা। প্রকৃতির এত কাছাকাছি এসে অ্যাডভেঞ্চারের স্বাদ, তার কাছে এটি ছিল নিজের সাহসকে নতুন করে আবিষ্কারের মতো। পর্যটক হামজা বলেন, এই প্রথম আমি কোনো গুহায় এলাম। অভিজ্ঞতাটা অসাধারণ ও আনন্দের ছিল। এখানে এমনভাবে ওঠার সুযোগ থাকবে তা আমি ভাবিনি। এখানে আসতে আমার খুব ভয় লাগে। থংলুতে এলে আমার সব চাপ আর দুশ্চিন্তা যেন দূর হয়ে যায়। এদিকে কোটি কোটি বছরের প্রাকৃতিক গঠন, অন্যদিকে মানুষের তৈরি রোমাঞ্চের আয়োজন। বিদেশি পর্যটকদের কাছে তাই এটি শুধু গুহা নয়, বরং ভয়কে জয় করার নতুন অভিজ্ঞতা অর্জনের এক স্মরণীয় যাত্রা। সুপ্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। ঘুরে বেড়ে অনুষ্ঠান পরিকল্পনা ও প্রযোজনায় ছিলাম আমি আফরিন মিন, অডিও সম্পাদনায় ছিলেন রফিক পিপুল। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, শুভকামনা সবাইকে চাইছি আমি।
1: আজ এখানেই শেষ করছি বাংলাদেশ ও চীনের জনগণের ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে সংকলিত ম্যাগাজিন অনুষ্ঠান হ্যালো চায়না। আগামীকাল একই সময়ে শোনার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন ও নিরাপদে থাকবেন।

আমি আসিফ ইকবাল, গান লিখি আর গান চিলের প্রতিষ্ঠাতা। রেডিও টুডে শুরু ও গান চিলের শুরু একসাথে 2006 সালে। পুরো যাত্রাটায় মানুষকে যেভাবে রেডিও টুডে মনোরঞ্জন করেছেন গান দিয়ে, কথা দিয়ে, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে, সেটা অব্যাহত থাকবে। আমি রেডিও টুডেকে অনেক অনেক অভিনন্দন জানাই। তার পেছনে যারা কাজ করেন, সামনে যারা কাজ করেন, সবাইকে অভিনন্দন জানাই। আর সবচেয়ে বেশি অভিনন্দন জানাই শ্রোতা এবং দর্শকদের, যারা রেডিও টুডে এবং গানের সাথে আছেন। অনেক শুভেচ্ছা।

হ্যালো লিসনার্স, আমি মানব আহমদ মাইলস, রেডিও টুডের বর্ষপূর্তিতে তাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রাণ ঢালা শুভেচ্ছা, উইশিং দেম অল দ্য বেস্ট।

আমি সাবিনা ইয়াসমিন বলছি, রেডিও টুডে FM 89.6 এর জন্মবার্ষিকী। এই উপলক্ষে আমি রেডিও টুডেকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সঙ্গে অগণিত শ্রোতা যে রয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা।

রেডিও টুডের প্রথম থেকে আমি তাদের সাথে ছিলাম এবং থাকব যতদিন বেঁচে থাকব, যতদিন মিউজিক করব। আর রেডিও টুডে অনেক অনেক অভিনন্দন জানাই তাদের এই বর্ষপূর্তিতে, এবং আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রেডিও টুডের প্রত্যেকটি মানুষকে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, এবং আপনারা সবসময় রেডিও টুডে শুনবেন। অনেক শুভেচ্ছা।

আপনারা শুনছেন রেডিও টুডে 89.6 FM. রেডিও টুডে 89.6 তথ্য বিনোদনের অপূর্ব সমন্বয়।

0: আসসালামু আলাইকুম। রাত 1:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাহবুবা চৌধুরী। শুরুতেই শিরোনাম, দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বললেন প্রধানমন্ত্রী। বিশ্ববাজারে দেশের অবস্থান শক্তিশালী করতে নিরাপদ অভিবাসন নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতি। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আগামী মাসের 9 তারিখে। এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বললেন জ্বালানি মন্ত্রী। ডিজিটাল অপরাধ দমনে উপজেলা পর্যায়ে বিস্তৃত হবে সাইবার ইউনিটের কার্যক্রম জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের গঙ্গা নদীতে নৌকা ডুবে 13 শিশু কিশোরের মৃত্যু। এবং ব্রিসবেনে বাংলাদেশের বিপক্ষে নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 3-0 সিরিজ জিতল স্বাগতিক অস্ট্রেলিয়া। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ সচিবালয়ে নিজ কর্ম ও উদ্যোগের মাধ্যমে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করা 3 অনুপ্রেরণাদায়ী ব্যক্তি, তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। 3 অনুপ্রেরণাদায়ী ব্যক্তি হলেন বুয়েট থেকে পাশ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা বেছে নেওয়া নায়লা শরাফ, 2 হাত না থাকা সত্ত্বেও বিদ্যালয় প্রতিষ্ঠা করা মোহাম্মদ আলতাফ হোসেন এবং নিজ উদ্যোগে হাজার হাজার গাছ লাগানো রেজাউল কিবরিয়া বাবুল। এ সময় তারেক রহমান তাদের জীবন সংগ্রাম, ব্যতিক্রমী উদ্যোগ ও সমাজের কল্যাণে পরিচালিত কার্যক্রমের কথা মনোযোগ দিয়ে শুনেন। তিনি তাদের কাজের প্রশংসার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দেন। প্রধানমন্ত্রী বলেন, তাদের মতো সবাই ভালো কাজে এগিয়ে এলে দেশ গঠন সহজ হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য ভ্রাম্যমান ল্যাবরেটরি ভ্যান পরিদর্শন করেছেন। তিনি আজ সচিবালয়ে তার দপ্তরের নিচে রাখা ভ্রাম্যমান পরীক্ষাগারটির ভেতরে প্রবেশ করে খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার প্রক্রিয়া দেখেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষাগারটির কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। কর্মকর্তারা তারেক রহমানকে জানান, দেশের 64 জেলায় ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে ভ্রাম্যমান পরীক্ষাগারের মাধ্যমে খাদ্য পরীক্ষার কার্যক্রম পরিচালিত হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পৃথকভাবে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সময় খাদ্যমন্ত্রী আফরোজা খানম, সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম, খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুল সত্তার, জনপ্রশাসন সচিব কামরুজ্জামান চৌধুরী সহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চলতি অর্থ বছরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় 72 ভ্রাম্যমান পরীক্ষাগার ভ্যান সংগ্রহের কার্যক্রম চলছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত ও দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে বিশ্ববাজারে দেশের অবস্থানকে আরো শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীতে শরণার্থী ও অভিবাসী আন্দোলন গবেষণা ইনস্টিটিউটের প্রতিষ্ঠা বার্ষিকী এবং সোনার মানুষ সম্মেলন 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। রাষ্ট্রপতি সরকার ও বিরোধী দল সহ সংশ্লিষ্ট সকল অংশীজনকে অভিবাসীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
2: আমাদের প্রবাসীদের যে অবদান, 25-26 অর্থ বছরেই তারা পাঠিয়েছেন $35 বিলিয়ন, যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার এই মানুষগুলোকে স্কিলড করার জন্য, যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ভোকেশনাল ট্রেনিং সেন্টার এগুলো করার জন্য। তিনি ইতিমধ্যেই কাজ শুরু করেছেন এবং নতুন নতুন করে প্রত্যেকটা জেলায় উপজেলায় ট্রেনিং সেন্টার গুলো দিচ্ছেন। অন্যদিকে তিনি যাতে করে তারা অন্তত ভালো সুবিধা পায় দেশে, তাদের পরিবার পরিবার শিক্ষার সুবিধা পায়, সেই বিষয়গুলো নিয়ে করছেন, যে আমরা এই মানুষগুলোর কাছে কতটা ঋণী।
0: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এদিকে আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ইয়াসমিন আরা লেখার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং দেশের বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান ও সংলগ্ন এলাকা সম্পূর্ণ মাদক মুক্ত রাখতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। রাষ্ট্রপতি দেশের তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাদক পরিহার করে একটি সুন্দর সমাজ নির্মাণেরও কথা জানান। এছাড়া বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ ও ধর্মরাজিক বৌদ্ধ বিহারের একটি প্রতিনিধি দল আজ বঙ্গভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সম্প্রদায়গুলোর প্রতিনিধিদের নিয়ে একটি জাতীয় কমিটি গঠনের পরামর্শ দেন। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী মাসের 9 তারিখ শুরু হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের 72 অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে এই অধিবেশন আহ্বান করেছেন। বিকেল 3:30 সংসদের বৈঠক বসবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি নিয়ে বাজারে কারসাজি, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা ধর্মঘটের মাধ্যমে জনগণকে জিম্মি করার চেষ্টা করা হলে সরকার তা কঠোরভাবে মোকাবেলা করবে। তিনি আজ সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানান। মন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহ ও মূল্য নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম স্থিতিশীল নয়। এই পরিস্থিতিতে দেশের বাজারে এলপিজির সরবরাহ ও মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকার সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করছে।
3: আজকে যুদ্ধের কারণে পৃথিবীর সব জায়গায় জ্বালানি নিয়ে সংকটের মধ্যে দিয়ে চলছে এবং প্রাইসের কোনো ঠিক ঠিকানা নেই, প্রাইস ওঠানামা করছে, সস্তা করছে। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি যে যেন ভোক্তা পর্যায়ে সংগ্রহ পর্যায়ে মূল্য রাখা যায়, সেই সঙ্গে আলোচনা করছি। আমরা বিআরসি কে বলে দিয়েছি, উনি বললেন যে এই মুহূর্তে এরকম একটা অবস্থার মধ্যে যদি কেউ ধর্মঘট করার চেষ্টা করে আমাদের 1956 সালে আইন আছে, আমরা সেই আইন প্রয়োগ করব।
0: সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও উপস্থিত ছিলেন। তিনি ডিলার পর্যায়ে ধর্মঘটের হুমকির বিষয়ে সতর্ক করে বলেন, এলপিজির সঙ্গে দেশের লাখ লাখ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা জড়িত, ফলে এর সরবরাহে বিঘ্ন ঘটলে সাধারণ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। সরকার কোনোভাবেই এমন পরিস্থিতি মেনে নেবে না। বাণিজ্য মন্ত্রী আরো বলেন, সরকার ব্যবসায়ীদের যৌক্তিক সমস্যাগুলো সমাধানে কাজ করতে প্রস্তুত রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, ডিজিটাল অপরাধ প্রতিরোধ ও দমনে সারাদেশে কেন্দ্র, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে সাইবার পুলিশ ইউনিটের কার্যক্রম বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে। তিনি আজ চট্টগ্রামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের নবনির্মিত সাইবার পুলিশ সেন্টার ভবন ও ডিজিটাল ফরেন্সিক পরীক্ষাগার উদ্বোধনকালে একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে অপরাধের ধরন পাল্টেছে, ডিজিটাল জগতের সাইবার পরিসর ব্যবহার করে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। এসব অপরাধ প্রতিরোধ ও দমনে ডিজিটাল ফরেন্সিক ল্যাবের কোনো বিকল্প নেই। তিনি বলেন, অপরাধের ধরন পরিবর্তিত হওয়ায় যুগের ও সময়ের প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সালাউদ্দিন আহমেদ আরো বলেন, অপরাধী দমনে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
4: আমরা অপরাধীদের দমন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা নেই, আর পুলিশ গ্রেফতার করতে গেলে কেউ যদি সহায়তা দিয়ে থাকে আসামিকে, সেই ক্ষেত্রে আমরা যথাযথ আইনি পদক্ষেপ নেব যদি আপনারা তথ্য দেন। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমাদের অপারেশন ক্লিন হার্ট করার মতো কোনো পরিকল্পনা নাই।
0: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আরো সহায়তা পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আজ ব্যাংককে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বৈঠকে ঋণ ব্যবস্থাপনা, মার্কিন সহায়তা এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সামগ্রিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের এক্সিম ব্যাংক এবং দেশটির সহায়তা সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা হয়েছে। সরকারের অর্থনৈতিক নীতিতে ঋণের উপর নির্ভরতা কমিয়ে সরাসরি বিদেশি বিনিয়োগ ও যৌথ বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে অর্থমন্ত্রী জানান। তিনি বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের এক্সিম ব্যাংকের সঙ্গেও দীর্ঘ আলোচনা হয়েছে।
5: শুধুমাত্র সভরিন লোন, ওডিআই লোন, এগুলোর থেকে বেরিয়ে এসে কিছু একুইটি ইনভেস্টমেন্টে যাওয়া দরকার, অর্থাৎ ডেট থেকে সরে গিয়ে আস্তে আস্তে আমরা বিনিয়োগের দিকে যাচ্ছি আর কি। সুতরাং আগামী দিনে যে বিনিয়োগ গুলো হবে সেটা ঋণের থেকে সরে এসে ক্রমান্বয়ে বিনিয়োগের দিকে যাতে আমরা যেতে পারি সেটা আলোচনা হয়েছে এবং এই ব্যাপারে আমরা আশা করি একটা পরিবর্তন আসবে।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি নাজনীন নাহার। চ্যালেঞ্জ কাটিয়ে আবারও চাঙ্গা হয়ে উঠছে দেশের অর্থনীতির চাকা। চলতি বছরের গত আট মাসে প্রবাসী কর্মসংস্থান হয়েছে 4 লাখেরও বেশি বাংলাদেশি কর্মীর। একই সময়ে প্রবাসী আয়ের প্রবাহে অর্জিত হয়েছে নতুন রেকর্ড। দেশে এসেছে প্রায় 26 বিলিয়ন মার্কিন ডলারের রেমিটেন্স। জনশক্তি রপ্তানির এই ঊর্ধ্বমুখী গতি আর রেমিটেন্সের সুবাতাসে বৈদেশিক মুদ্রা রিজার্ভে তৈরি হয়েছে স্বস্তি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: দেশের অর্থনীতির শক্ত ভিত গড়ে তুলতে যাদের ঘাম ঝরা শ্রম সবচেয়ে বেশি নিয়ামক, তারা হচ্ছেন আমাদের প্রবাস যোদ্ধা। নানা বৈশ্বিক বাধা আর কূটনৈতিক চ্যালেঞ্জ অতিক্রম করে গত আট মাসে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে প্রবাসে। সরকারি হিসাব অনুযায়ী এই সময়ে প্রায় 4 লাখ কর্মী নতুন করে পাড়ি জমিয়েছেন মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে। কর্মী পাঠানোর ব্যাপ্তির সাথে পাল্লা দিয়ে বেড়েছে প্রবাসী আয় বা রেমিটেন্সের প্রবাহ। আট মাসে ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে 26 বিলিয়ন মার্কিন ডলার। হুন্ডি প্রতিরোধে সরকারের কড়া নজরদারি, বৈধ পথে প্রণোদনা বৃদ্ধি এবং ব্যাংকগুলোর তৎপরতায় বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেও রেমিটেন্সে এসেছে এই অভাবনীয় জোয়ার, বলছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
8: এক্সিস্টিং যে লোকবল প্রবাসে আছে তাদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমেই আমরা নতুন লাইফলাইন তৈরি করতে পেরেছি। শুধুমাত্র ফর্মাল সেক্টরে টাকা পাঠানোর যে সুবিধা সেটা তাদেরকে বুঝতে সক্ষম হয়েছে। ব্যাংকগুলোকে বলা হয়েছে তোমরা ইম্পোর্ট এলসি খুললে সেই ইম্পোর্টের পেমেন্ট দেওয়ার দায়িত্ব তোমাদের, বাংলাদেশ ব্যাংক তোমাকে ডলার দিবে না। এই কারণে ব্যাংকগুলো রেমিটেন্স আহরণে অনেক বেশি অ্যাক্টিভ ছিল। অতএব ব্যাংকগুলোর ভূমিকা আছে এবং সরকারের যে প্রণোদনা সেটাও একটা পজিটিভ ভূমিকা রেখেছে।
7: আর অর্থনীতিবিদ আরফান আলী বলেছেন, প্রবাসী আয়ের এই রেকর্ড প্রবৃদ্ধি শুধু সামষ্টিক অর্থনীতিকে চাঙ্গা করছে না, বরং গ্রামগঞ্জের হাজারো পরিবারে এনে দিয়েছে জীবনযাত্রার মানের ইতিবাচক পরিবর্তন।
9: ইন্টারন্যাশনাল পেমেন্টের যে ঘাটতি গুলো আমরা চোখে পড়ে সেটার একটা বিরাট ঘাটতি কিন্তু আমাদের এই রেমিটেন্স দিয়ে পূরণ হয়। তো সেখানে বাংলাদেশের সক্ষমতাটা আসবে এবং এই রেমিটেন্স আমাদের দেশের উন্নয়নে ভূমিকা যেভাবে করে রেখেছে সামনে আরো এটার অংশীদারিত্ব আরো বাড়বে।
7: সঠিক নীতি নির্ধারণ, নতুন নতুন শ্রম বাজার অনুসন্ধান এবং বৈধ চ্যানেলে অর্থ পাঠানো উদ্বুদ্ধকরণ সব মিলিয়ে প্রবাস খাত এখন ঘুরে দাঁড়ানোর বড় হাতিয়ার। অর্থনীতির এই ইতিবাচক গতি ধরে রাখতে রেমিটেন্স যোদ্ধাদের সার্বিক সুরক্ষা ও সুযোগ সুবিধা আরো বাড়ানো হবে এমনটাই প্রত্যাশা সবার। নেক্সট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
6: দেশের আর্থিক খাতকে আরো সহজ, নিখুঁত ও গতিশীল করতে ডিজিটাল লেনদেন ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন। আগামী 1 নভেম্বর থেকে বাংলা কিউআর কোডের মাধ্যমে সরাসরি এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে অর্থ পাঠানো যাবে, যার নাম দেয়া হয়েছে P2P লেনদেন। একই সাথে আর্থিক প্রযুক্তিকে টেকসই করতে নজর দেয়া হচ্ছে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বা DPI গড়ে তোলার দিকে। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদনে।
10: কাঁচা বাজারের কেনাকাটা কিংবা রিক্সা ভাড়া, খুচরো বা ভাঙতি টাকার ঝক্কি পোহাতে হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। তবে খুব শিগগিরই এই ঝামেলার স্থায়ী সমাধান হতে যাচ্ছে। আগামী পহেলা নভেম্বর থেকে দেশের ক্যাশলেস অর্থনীতিতে যোগ হচ্ছে নতুন এক অধ্যায়। ব্যাংক কিংবা MFS অ্যাপ দিয়ে এখন কেবল মার্চেন্ট পে নয়, বাংলা কিউআর কোড স্ক্যান করে সরাসরি ব্যক্তি থেকে ব্যক্তিতে পাঠানো যাবে টাকা। সম্পূর্ণ ফ্রিতে তাৎক্ষণিক এই টাকা স্থানান্তরের নতুন প্রযুক্তি বদলে দেবে দৈনন্দিন লেনদেনের চিত্র। কেন্দ্রীয় ব্যাংকের এই বড় উদ্যোগ এবং ভবিষ্যৎ ডিজিটাল আর্থিক অবকাঠামো সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেন,
11: আরেকটা ফেজ শুরু হবে আগামী মাসের 1 তারিখ থেকে নভেম্বরে। আপনারা জানেন আমরা P2P ট্রানজেকশনটাকে ওপেন করছি, অর্থাৎ পিয়ার টু পিয়ার, আমি যে কাউকে লেনদেন করতে পারবো। সেই লেনদেনে তখন হবে কি, একটা রিক্সাওয়ালা তার একটা নিজস্ব কিউআর থাকবে, একটা মুচি তারও কিউআর থাকবে, আমারও থাকবে, এরকম সবার একটা কিউআর থাকবে।
10: এতদিন বাংলা কিউআর প্রধানত বড় দোকান বা ব্যবসার মার্চেন্ট অ্যাকাউন্টে কেনাকাটার জন্য সীমিত ছিল। তবে পহেলা নভেম্বর থেকে রিক্সা চালক, সবজি বিক্রেতা কিংবা চায়ের দোকানদার, যে কোনো সাধারণ মানুষের ব্যক্তিগত অ্যাকাউন্টের কিউআর স্ক্যান করেই টাকা পৌঁছে যাবে কোনো বাড়তি খরচ ছাড়াই। এই সহজ ও সার্বজনীন প্রযুক্তি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় কি ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে এ বিষয়ে বাংলাদেশ অর্থনীতি সমিতির আজীবন সদস্য আসাদুজ্জামান বলেন,
12: বাংলা কিউআরের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন চালু হলে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন গতি আসবে। এতে নগদ টাকা বহনের ঝুঁকি কমবে, লেনদেন সহজ হবে এবং ক্ষুদ্র ব্যবসায়ী সহ সাধারণ মানুষ ডিজিটাল আর্থিক সেবার আওতায় আসবেন। তবে ক্যাশলেস সমাজ গড়তে শুধু প্রযুক্তি চালু করলেই হবে না, এর নিরাপত্তা নিশ্চিত করা, প্রতারণা প্রতিরোধ এবং সাধারণ মানুষের আস্থা অর্জনও জরুরি।
10: বিশেষজ্ঞরা মনে করছেন দেশের প্রতিটি স্তরে সহজ ও নিরাপদ ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে পারলে পহেলা নভেম্বরের এই বাংলা কিউআর P2P সুবিধা একটি বৈপ্লবিক পদক্ষেপ হিসেবে কাজ করবে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
6: সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের 15 জন তরুণকে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2026 এবং নিবন্ধিত 432টি যুব সংগঠনকে মোট 3,57,00,000 টাকার প্রকল্প ভিত্তিক অনুদান দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আগামী শনিবার মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ী ও যুব সংগঠনগুলোর হাতে অনুদানের চেক তুলে দেবেন। আজ সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এইসব কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। তিনি বলেন, আত্মকর্মসংস্থান, ক্রীড়া, সমাজসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি, নারী ও শিশু উন্নয়ন, শিক্ষা, পরিবেশ ও জলবায়ু এবং কলা ও সংস্কৃতি, এই 8টি ক্যাটাগরিতে বাছাইকৃত 15 জন তরুণ তরুণীকে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি পদকের সঙ্গে 1,00,000 টাকার নগদ অর্থ বা প্রাইজ বন্ড, সম্মাননা ক্রেস্ট এবং সনদপত্র দেয়া হবে। সাবেক সংসদ সদস্য বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের প্রথম নামাজে জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জানাজায় অংশ নেন। প্রধানমন্ত্রী মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান এবং কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এছাড়া মন্ত্রিসভার সদস্য হুইপগণ, বর্তমান ও সাবেক সংসদ সদস্যগণ মরহুমের নামাজে জানাজায় অংশ নেন। এর আগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল ASM বাহাউদ্দিন মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এছাড়া স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং প্রধান হুইপ সহ অন্য

0: কখনো দিনে কখনো রাতে, হ্যাঁ গরিব না। আমরা গরিব তখন হই যখন আমি চিন্তা চেতনায় এবং বড় হওয়ার আকাঙ্ক্ষা থেকে দূরে থাকি। অর্থাৎ
1: খুব
0: আমি
1: সুন্দর একটা কথা বললেন স্যার।
0: যখন দেখি বড় হওয়ার আকাঙ্ক্ষা থেকে দূরে আছি, তখন সে কিন্তু গরিব হয়ে গেল। আর যার মধ্যে বড় হওয়ার আকাঙ্ক্ষা আছে, সে যে কোনো অবস্থা থেকে, তার কিছুই নাই, মনে করেন কিচ্ছু নাই, ভিটে বাড়িতেও নাই, সে বড় হবে ইনশাল্লাহ। আমার দেখা অনেকেই হয়েছে, আমি এটা নিয়ে কাজ করছি, মানুষ গড়ার কারিগর হিসেবে বহুদিন কাজ করছি, 2 দশকের বেশি সময় ধরে। আমি আশা করি আজকে যারা শুনছেন দেখছেন, অনেকগুলো মানুষের স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। তাদের মধ্যে একটা অংশ তারা ইংলিশ শিখে, ফ্রিল্যান্সিং করে, IELTS করে দেশে কিছু করতে চায়, ডিজিটাল মার্কেটিং শিখে দেশে কিছু করতে চায়, তাদের জন্য আমি কাজ করছি ATMs এর মাধ্যমে, যা সততার চাদর বর্ণ। আরেকটা অংশ চাই যে তারা স্টুডেন্ট ভিসায় অথবা ওয়ার্ক পারমিটে অথবা স্পাউস ভিসা নিয়ে বিদেশে সেটেল হতে চাই, বৈধ ভাবে। হ্যাঁ, এইটা কিভাবে যেতে পারে, কতটুকু সামর্থ্যের মধ্যে যাওয়া যায়, কি কি যোগ্যতা লাগবে তার, এই সব কিছু নিয়ে। আরেকটা অংশের কথা বলি, কিছু অংশ আছে তারা সরকারি বা বেসরকারি জব করতে চায়, তারা আসলে নিজেকে গড়তে চায় দেশের একটা জবের জন্য, তাদেরকেও কি কি স্কিল নিয়ে গড়তে পারে সেটা নিয়েও কাজ করছে। আশা করি আজকের এই প্রোগ্রাম শোনার পরে, যে বললাম অর্থ তথ্য বেশি গুরুত্বপূর্ণ, অর্থের কারণে মানুষ গরিব হয় না, গরিব হয় চিন্তা চেতনার কারণে, বড় হওয়ার আকাঙ্ক্ষা না থাকার কারণে। আমি আশা করি আজকে এই প্রোগ্রামটা আপনার প্রত্যেকটা মানুষকে স্বাবলম্বী করবে ইনশাল্লাহ। এবং আমার কথা কিন্তু মেনে চলে, জাস্ট 1 বছরের মধ্যে তার বেকারত্বকে আমি জাদুঘরে রাখবো ইনশাল্লাহ।
1: ইনশাল্লাহ স্যার, আপনার একটা কথাই আমার মনে হলো যে আসলে আপনার সাথে যেহেতু আমার 2014-তে দেখা হয়েছিল, তখন আমি রেগুলার শো করতাম, 2012-তে দেখা হয়েছিল, তখন তো আমি আরজে আফ্রিনি ছিলাম। আমার সাথে সাথে কিন্তু আসলে আপনিও এতদিন ধরে যেহেতু মিডিয়াতে আছেন এবং এতদিন ধরে আপনি কাজ করছেন, এটাও কিন্তু একটা জিনিস প্রমাণ করে যে আসলে আপনার সততাটা আসলে কতটুকু বড় এবং কতটা ধৈর্য এবং সহ্য নিয়ে এবং কতটা মানুষকে মানসিক সাপোর্টটা দিয়ে আপনি অনেকের জীবনটা পরিবর্তন করেছেন দেখে কিন্তু আপনি এখনো এই ইন্ডাস্ট্রিতে এতদিন ধরে আছেন। আপনাকে আসলে আমি নিজের থেকে একটা ধন্যবাদ দিচ্ছি যে অনেক মানুষকে আপনি আশার মুখ দেখাচ্ছেন এবং আপনার কথাগুলো শুনে আমার মনে হচ্ছে যে আসলে আমার অনেকগুলো প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমি আপনার কাছে জানতে চাই আমার দর্শকদের জন্য।
0: আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। এবং আপনি যেটা বললেন যে দীর্ঘদিন কোনো কিছু যদি ভালো না লাগে তাহলে ওই পেশায় দীর্ঘদিন থাকা যায় না।
1: জি,
0: আমি মনে করি যে এই জন্য আমি সবসময় বলি, চুজ চুজ ওয়ার্ক দ্যাট ইউ লাভ অ্যান্ড ইউ নেভার হ্যাভ টু ওয়ার্ক এ ডে ইন ইওর লাইফ। হ্যাঁ, যে কাজটা ভালো লাগে সেটা বেছে নাও, তাহলে ওই কাজটাকে আর কাজ বলে মনে হবে না। হ্যাঁ, তো এই জন্যই আমার প্রতিদিন কাজ করছি, প্রতি এই যে এত বছর ধরে প্রায় 23 বছর মানুষের স্বপ্ন পূরণে কাজ করছি, কখনো মনে হয় না কাজটা একঘেয়েমি, কখনো মনে হয় না কাজটা পুরনো। আর ওই যে কথাটা বললাম, মানুষকে গরিব থাকে না, গরিব থাকাতে চিন্তা চেতনাই।
1: ঠিক কথা বলেছেন। আর এখানে যেটা আমার প্রথম মাথায় আসছে সেটা হচ্ছে কি, যে আসলে আমি কোন জিনিসটা পড়তে চাই অথবা কিভাবে আমি কোন সাবজেক্টটাতে আমি ভালো করব সেটা আসলে আমি জানি না। সো এইটার যদি আমি বের করতে চাই অথবা এটা যদি আমি ফাইন্ড আউট করতে চাই, আমাকে আসলে কিভাবে বোঝা যাবে যে আমি ভবিষ্যতে কোন ক্যারিয়ার নিয়ে কাজ করলে আমি আগাতে পারবো, সেটা কি আমি আমার রেজাল্ট দেখে বুঝবো যে আমি সায়েন্সে কত পেলাম আর্টসে কত পেলাম সেভাবে বুঝবো, নাকি অনেকে দেখা যাচ্ছে যে রেজাল্ট মোটামুটি কিন্তু আমি দেখা গেল যে ফাইন আর্টসে ভালো অথবা আমি কারিগরি শিক্ষায় ভালো। সেটা যখন একটা মানুষ ইয়াং থাকে, কম বয়স থাকে, তখন তার জন্য একটা বিশাল বড় প্রেশার যে আমি আসলেও ভুল করছি কিনা, আমার যেটা ইন্টারেস্ট সেটা আমি পড়তে পারছি কিনা, নাকি আমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আমি আসলে সেটা কিভাবে বুঝতে পারবো যে আমার কোন সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট বেশি?
0: প্রথম কথা হচ্ছে যে ইন্টারেস্ট বলে কই হয় না, ইন্টারেস্টে কখনো আসলে চাপাই দেওয়া যায় না। তো ইন্টারেস্ট তো তার ইচ্ছা থেকেই হয় এবং তার আকর্ষণ থেকে, ওই সাবজেক্টের প্রতি আকর্ষণ থেকে। আমাদের দেশে যেটা হয়, যদি কেউ কোনো সাবজেক্টে নাম্বার কম পায় তাহলে সেখানে সে কিন্তু ক্যারিয়ার করতে পারে না, এটা আমাদের দেশে হয়ে থাকে। কিন্তু খুব মজার ব্যাপার হচ্ছে নাম্বার পাওয়ার সাথে কোনো সম্পর্কই নাই। বাইরের দেশে পড়তে গেলে সে কত পেল, সেটা পাস করা দরকার, একটা নির্দিষ্ট একটা নাম্বার পেতে হয় ওই ইউনিভার্সিটির চান্স পাওয়ার জন্য। কিন্তু আরো অবাক হবেন, কিছু কিছু জায়গায় আর্টস থেকে সে IT পড়তে পারছে।
1: আচ্ছা,
0: সেক্ষেত্রে পড়েছিল আর্টসে, বাংলাদেশে কিন্তু সম্ভব না। সে কমার্সে পড়েছে, সেখান থেকে সে আইটিতে যেতে পারছে। যেন আমাদের দেশে সায়েন্সে না পড়লে সে কিন্তু আইটিতে যেতে পারবে না, কম্পিউটার সায়েন্স পড়তে পারবে না।
1: আচ্ছা,
0: অথচ পৃথিবীর বেশ কিছু জায়গা আছে যেখানে সে যেই সাবজেক্টে পড়াশোনা করুক না কেন, তার ম্যাট্রিক ইন্টার, তারপরে সে কিন্তু ব্যাচেলর করতে পারছে বা ডিপ্লোমা করতে পারছে, সে কিন্তু আইটি নিয়ে বা কোনো সাবজেক্ট চেঞ্জ করে, এমনকি আর্টস থেকে সে বিজনেস স্টাডিতে পড়তে পারছে। এই সুযোগগুলো কিন্তু রয়ে গেছে। আমি যেন বলবো, ইচ্ছা মতো আপনারা প্রস্তুত করুন, যেটা একটা লাইভ, আপনারা জানেন যে সরাসরি যখন প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে আপনাদের সুযোগ থাকে, যেহেতু রেডিও টুডের মাধ্যমে আপনাদের সুযোগ আছে, আপনারা প্রস্তুত করতে পারবেন। এখানে আপনারা প্রশ্ন করার সময় অবশ্যই আপনারা উল্লেখ করুন কত সালে কি পাস করেছেন, জিপিএ কত ছিল, আপনার বয়স কত, কোথায় যেতে চান, এগুলো উল্লেখ করবে। আপনি কিভাবে যেতে চান, আপনি কি স্টুডেন্ট ভিসা যেতে চান নাকি ওয়ার্ক পারমিটে যেতে চান, কোন দেশে যেতে চান, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, সবকিছু জানালে আসলে বলি সবসময় ডাক্তারের কাছে রোগ গোপন করবেন না, তাহলে ডাক্তার সুচিকিৎসা করতে পারবে না বা ভুল করবে, প্রেসক্রিপশন ভুল হয়ে যাবে। আজকে আপনার সাহায্য করুন, সহযোগিতা করুন, তাহলে প্রোগ্রামটা আরো বেশি প্রাণবন্ত হবে, আপনার উপকার হবে ইনশাল্লাহ। এবং একটা প্রোগ্রাম, আপনি অবাক হবেন, আপনি একটা প্রোগ্রাম একটা পুরো পরিবারের জীবন পাল্টে দিতে পারে, একটা প্রোগ্রাম একটা পরিবার চেঞ্জ করে দিতে পারে।
1: কারণ আপনি
0: জানেন একটা পরিবার, আমি বলি একজনকে গড়ে তোলে, সে তার পুরো পরিবারকে টেক কেয়ার করবে। কিভাবে দেখেন, একটা পরিবারে মনে করুন 8 জন 10 জন আছে, সবাই ইন্টারমিডিয়েট পাস করেছে তা কিন্তু না, সবাই লেখাপড়া করছে তা কিন্তু না, সবাই যে একই ক্যালিবারের তাও না, সবাইকে সব কাজ হবে তাও না, বাট একজন তো হবে, একজন তো সে লেখাপড়া করেছে। আপনি গ্রামে, আমি তো আমার বাড়ি কুষ্টিয়া, আমি দেখেছি অনেক গ্রামের পরিবারে সবাই লেখাপড়া করে না, এবং একটা মাত্র ছেলে বা একটা মাত্র মেয়ে সে ইন্টারমিডিয়েট পাস করেছে বা সে অনার্সে পড়ছে, আরেকটা ছেলে বা মেয়ে সে পড়াশোনা করেছে। এখন পরিবার কি করবে, যার যতটুকু যোগ্যতা আছে যাকে দিয়ে আগালে তাড়াতাড়ি আগানো যাবে তাকে নিয়ে আগানো যাবে। তখন এই জন্য বলি, আর আর অন্যদের কি করা যায়। এখন আপনি জানেন যে অনেকে লেখাপড়া করেনি, তারাও ইউরোপে যেতে পারছে ওয়ার্ক পারমিট ভিসায়, এটা সুযোগ আছে। একটা সময় কিন্তু বৈধভাবে এটা যাওয়া যেত না, তেমন সুযোগ খুবই সংকীর্ণ ছিল, এখন তো অনেক বড় প্রশস্ত হয়েছে। তো ওই জন্য বলবো, এই যে জিপিএ কত সালে পাশ করেছে, বয়স কত বা পাশ করেনি, এটা দেখে আমি বলতে পারবো তার কোন সাবজেক্ট হবে হবে না বা যেতে পারবে কি পারবে না। আশা করি আপনারা হেল্প করবেন এভাবে। আর প্রশ্নগুলো আপনারা যেহেতু করার অপশন আছে রেডিও টুডেতে 89.6 এ, আপনারা যুক্ত হয়ে আমাকে সেভাবে প্রশ্ন করুন।
1: ইয়াস, দর্শক এবং শ্রোতা যারা শুনছেন, শুনছেন রেডিও টুডে এফএম 89.6, সাথে আছেন এটিএম স্যার এবং আমাদের আজকের অনুষ্ঠান ইংলিশ এন্ড ক্যারিয়ার আড্ডা উইথ এটিএম স্যার। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার সাথে হয়তো আপনার জীবনে কোনো রকম প্রবলেম নেই, অথবা আপনি ক্যারিয়ার নিয়ে তেমন একটা চিন্তা করছেন না, তবুও যদি আপনি এই শোটা শুনেন তাহলে অ্যাটলিস্ট আপনি একটা অন্যকেও উপদেশ দিতে পারবেন এবং নিজের জীবনটাও আরেকবার চিন্তা করতে পারবেন কিভাবে সাজানো যায়। চাইলে আমাদেরকে এসএমএস এর মাধ্যমে প্রশ্ন করতে পারেন, যেমন অনেকে আমাদের প্রশ্ন করেছে। এস কে জাকারিয়া উনি বলেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমি 2015 দাখিল, 2017 আলিম এবং ফাজিল করেছি 2022। ওনার সিজিপিএ বেশ ভালোই ছিল, আমি কি ইউরোপে যেতে পারবো? ইউটিউবে অথবা ফেসবুকে বিভিন্ন ধরনের লোভনীয় বিজ্ঞাপন দিচ্ছে, তারা বলছে ইউরোপে মাত্র 3 মাসে অথবা 2 মাসে ভিসা পাওয়া যায়, সেটা কি করে সম্ভব একটু জানাবেন প্লিজ।
0: আচ্ছা, জাকারিয়ার জন্য শুভকামনা। প্রথমে জাকারিয়ার জন্য প্রশ্নটা প্রথম ধন্যবাদ জানাচ্ছি। আর অনেকেই বাংলাদেশে জানে না যে উনি কিন্তু দাখিল আলিম পাশ করেছে, ফাজিল পাশ করেছে। অনেকেই জানে না যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে ইউরোপে যাওয়া যায়, আমেরিকাতে যাওয়া যায়, ইউকে যাওয়া যায়, এই কথাগুলো তো অনেকেই জানে না। অর্থাৎ মাদ্রাসা যদি আলিম মানে আলিয়া মাদ্রাসা হয় তাহলে সারা পৃথিবীতেই বলতে গেলে যাওয়া যায়, এবং আপনি যতটুকু ব্যাকগ্রাউন্ড লিখেছেন তাতে আপনার যতটুকু গ্যাপ আছে, তারপরেও আইএলটিএস যদি শুধু 5.5 থাকে, শুধু 5.5, তাহলে ইউরোপের একটা উন্নত দেশ যেটা গ্রিক সাইপ্রাস বলি আমরা, সেখানে ভিসা হওয়ার সম্ভাবনা মোর দেন 98%, যা মানুষের স্বপ্ন পূরণের একটা অংশ, যেখান থেকে মানুষ তার আস্থা রাখতে পারে, এবং সেখান থেকে এইবার গত 1.5 থেকে 2 বছর বলবো ইউরোপের গ্রিক সাইপ্রাসের কোনো ভিসা প্রসেসিং করার পরে এমন কোনো ছাত্র বা এ নাই, ছাত্রী নাই যাদের ভিসা হয়নি, অর্থাৎ শতভাগ ভিসা হয়েছে, শতভাগ এই দেশের জন্য আলহামদুলিল্লাহ শতভাগ ভিসা হয়েছে। একটাও যদি রিজেক্টেড হতো বলতাম যে একটা রিজেক্টেড হয়েছে, সবগুলো ভিসা হয়েছে এবং এই যোগ্যতা দিয়েই হয়েছে অনেক অনেকের। আমি আরো অবাক মানে একটা তথ্য দিচ্ছি, অবাক করার তথ্য, সেটা হচ্ছে জাস্ট 4.5 এ ভিসা হয়েছে, 4.5।
1: আচ্ছা
0: আইএলটিএস 4.5 পেয়েছে
1: কোন দেশে ইউরোপের?
0: এশিয়ার গ্রিক সাইপ্রাস, অর্থাৎ সাইপ্রাসের গ্রিক, আমরা যেটা বলি একটা অংশ হচ্ছে টার্কির সাথে আছে, আরেকটা হচ্ছে গ্রিসের সাথে আছে, আমরা এই জন্য এটাকে বলা হয়, হ্যাঁ আমরা এটাকে বলা হয় ইউরোপের একটা পার্ট এবং এটাকে বলে গ্রিক সাইপ্রাস। এবং অত্যন্ত অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ একটা দেশ, একটা টুরিস্ট আইল্যান্ড। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে মাত্র 80 ঘন্টা কাজ করা যায় বৈধভাবে মাসে,
1: মানে দিনে মাসে 80 ঘন্টা, মানে সপ্তাহে হচ্ছে
0: 20 আওয়ার্স পার উইক,
1: 20 আওয়ার্স, খুব কম,
0: খুবই কম, যেটাতে আসলে লিভিংটা হয়, কিন্তু টিউশন ফি দিয়ে অন্যান্য কিছু দিয়ে আসলে তেমন হয় না। অথচ গ্রিক সাইপ্রাসে ওখানে আনলিমিটেড ওয়ার্ক পারমিট,
1: আচ্ছা
0: অর্থাৎ তার লেখাপড়ার বাদ বাকি সময়টা পুরোটাই সে চাইলে কাজ করতে পারে।
1: আচ্ছা
0: এবার কয়েকদিন আগে একটা ঘটনা বলি, একটা ছাত্রের গার্ডিয়ান আসছে, আমরা এটিএফ থেকে পাঠালাম সততার চাদর মানুষ, সেই ছাত্রের গার্ডিয়ান বলছে স্যার আপনি তো বললেন যে 1 বছর টাকা চাইবেন না, আমি বলেছিলাম যে 1 বছর আপনার ছেলের কাছে টাকা চাইবেন না, তো কেন এই 1 বছর তার জন্য অনেক অনেক কিছু সে বুঝে উঠতে, তার পড়াশোনা, হ্যাঁ
1: সেটেল হতে হবে, তাকে
0: তার উন্নত পরিবেশে তার খাপ খাইতে সময় লাগবে, তাই বললাম যে এই 1 বছর টাকা চাইবেন না, বরং তাকে হেল্প করেন। তুমি তাই ভেবে এনেছে, কিন্তু ছেলে যে 4 মাস পরে টাকা পাঠাবে কল্পনাই করতে পারিনি, 4 মাস পরে বাবাকে পাঠাচ্ছে 1,20,000 টাকা।
1: সে কি পড়তে গিয়েছিল নাকি সে কাজে?
0: সে পড়তে যে
1: সাইডে তার কাজ করে যেটা সে ইনকাম করেছে সেটাও সে পাচ্ছে,
0: সে পার্ট টাইম করেছে এবং মাঝে মাঝে কিছু ছুটি ছিল তখন সে ফুল টাইম করেছে, এবং তার নিজের ওখানে যে ই আছে প্রয়োজন সে মিটিয়ে বাদ বাকি টাকা সে জমিয়ে 4 মাস পরে, প্রথম 4 মাসের মধ্যে সাধারণত মানুষ টাকা পাঠাতে পারে না, কিন্তু সে 4 মাস পরে বাবাকে 1,20,000 টাকা পাঠালো এবং তাও বললো বাবা তোমাকে পাঠালাম তো বাজার করার জন্য। বাবা বলছে আমি তো জীবনে 5,000 টাকার বেশি বাজারই করি নাই, আমাকে দিয়েছে 1,20,000 টাকা বাজার করার জন্য। তো উনি খুব আবেগে আপ্লুত হয়ে গেছেন আমার কথা শুনে, খুবই মানে আমি ওনার কথা শুনে আমিও নিজে খুব খুশি হয়েছি, এবং উনি খুবই আবেগে আপ্লুত ছিলেন, এই জন্য ওনার এই টাকাটা প্রয়োজন ছিল, উনি ছেলেকে বলতে পারছিলেন না। আর রিসেন্টলি একটা ভিসার কথা বলি, আমি দেখলাম একটু দেখাচ্ছি এই মুহূর্তে অনেকগুলো ভিসা, এগুলো কিন্তু সবই সাইপ্রাসের, দেখতে পাচ্ছেন?
1: আমার একটা প্রশ্ন ছিল এটার,
0: দেখতে পাচ্ছেন কিনা? এগুলো সবই কিন্তু গ্রিক সাইপ্রাসের ভিসা, হ্যাঁ এগুলো কিন্তু এই এই যে ব্লু পেপার দেখছেন এটাই কিন্তু আসলে ভিসা, এগুলো
1: মানে পাসপোর্টে কি মানে সিল দেয় না ওরা, আলাদা করে সেপারেটলি একটা ভিসা লেটার ইস্যু করে,
0: এটা এটা আসলে এরপরে স্টিকার যদি কিছু প্রয়োজন হয় স্টিকার দিয়ে দিল, আর স্টিকার ছাড়াও কিন্তু সেটা সে দেশে ট্রাভেল করতে পারে, অর্থাৎ এটাই মূলত ভিসা। এগুলা এগুলো কিন্তু দেখেন অনেকগুলো ভিসা এখানে দেখতে পাচ্ছেন গ্রিক সাইপ্রাস। তো বললাম যে এখানে একটা ভিসা, মাত্র 2 দিন আগের একটা ঘটনা বলি, তো সেটার ভিসা হয়েছে সম্ভবত সে 5 পেয়েছে আইএলটিএস, মাত্র 5। তো কিছু আছে গ্রাম থেকে আসে, আমাদের এখান থেকে আইএলটিএস করানো হয়, তো আমি দেখলাম যে ওর ভালো স্কোর এখন আপাতত সম্ভব না, সময় লাগবে, কারণ বেসিক খুবই দুর্বল, ভালো করে ইংলিশ লিখতে পারতো না পড়তে পারতো, সেই ছেলে 5 পেয়েছে এইচএমএস থেকে, আমাদের এখানে হোস্টেলের থেকে, তো ওর জন্য 5 মানে অন্য জন্য 8-এর মতো, যারা মোটামুটি ভালো তাদের জন্য 8 পেলে যেমন হয় ও 5 পেয়ে ততটা খুশি, এত খুশি। তাই বললাম তোমার এটা 3 সালে ভিসা হয়ে যাবে, সত্যি সত্যি ভিসা হয়েছে। তো ভিসা হওয়ার পরে আমার সাথে ছবি তুলেছে, আমি ছবিটা খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে, তো তারপরে ওর বাবা পাশে আমার সামনে বসলেন, আমি যেখানে বসে আছি ঠিক তার সামনেই বসলেন, আমি এখানে এটিএমএস এর লোগোটা দেখতে পাচ্ছেন, তো আমি ঠিক এখানে বসে ওনাকে বললাম যে আপনার যে ছেলেকে পাঠাচ্ছেন ভিসা হলো কেমন লাগছে, বলছে আমার খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি বললাম আপনার আর্থিক অবস্থা কেমন, বলছে আর্থিক অবস্থা বলতে গেলে আমার যা ছিল তার সবটা দিয়েছি ছেলেকে, আমি ছেলেকে দিয়ে আজকে ভিসা চলে আসলো আলহামদুলিল্লাহ। আমি বললাম তাহলে এখন আপনার আছে কি, বলেছে আমি আমার শরীরটা নিয়ে যা আছি এছাড়া আমার কাছে কিছু নাই, বাবা বলছেন আমি আমার শরীরটা নিয়ে যা আছি, এছাড়া আমার আর কিছুই নাই, আর যে বাড়িতে আমি থাকছি সেটা ওই ঘরটা আমার, আমার শরীরটা আমার, আর আমার কিছুই নাই, আর সবকিছু বাকিটা বিক্রি করে ও ছেলেকে পাঠাচ্ছি এবং কিছু ধার দেনা করে। তো আপনি অবাক হয়ে যাবেন, এইরকম এইরকম নিডি একটা পরিবার, যার পরিবারের একটা মাত্র আস্থার জায়গা ছিল যে আমার একবারই, কারণ অনেকের কাছে শুনেছে যে কোথাও যদি যাই, যদি এজেন্সি ভালো না হয়, ভিসা প্রতিষ্ঠান তো আপনি জানেন একটা আতঙ্কের জায়গা,
1: টাকাটা লস হওয়ারও একটা সম্ভাবনা থাকে।
0: হ্যাঁ
1: স্যার আপনার এই কথাটা, আমার একটা জিনিস আছে, একটু আমার কোয়েশ্চেন আসছে আউট অফ মাই ওন কিউরিওসিটি, যে আসলে সাইপ্রাসের ট্যাক্সের ব্যাপারটা কিরকম, মানে আমি কত আর্ন করলে আমাকে কত পার্সেন্ট ট্যাক্স দিতে হয়? অনেক দেশ আছে ট্যাক্স ফ্রি, অনেক দেশ আছে অনেক হাই ট্যাক্স, যেহেতু এটা ইউরোপের মধ্যে পড়ে। আপনার কি করো আমাকে একটা
0: আসলে,
1: সাজেশন
0: যদিও এটা আসলে মানে সরাসরি ভাবে বলা উচিত না, তারপরে বলে দিই, আসলে ট্যাক্স যদিও বেশি আছে ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে, কিন্তু স্টুডেন্টরা আমাদের চাইতে চালাক, হ্যাঁ ইনকাম বেশি, তার থেকে বড় কথা স্টুডেন্টরা আমাদের চেয়ে চালাক বেশি। কিভাবে চালাক করে ওরা, ওরা কি করে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য, ওরা অনেক সময় ক্যাশে টাকা নেয়, ক্যাশে পেমেন্ট নেয়, প্রয়োজনে কিছু কম নেয়, প্রয়োজনে কিছু কমও নেয়। আমাকে এরকম বলেছে স্যার আমরা কিন্তু, মানে আমি দেখেছি আমরা যা জানি না তার থেকে ওরা আরো ভালো ভাবছে, ভালো বুঝে।
1: তার মানে আসলে বোঝা যাচ্ছে যে সাইপ্রাসে বা এরকম ধরনের ইউরোপের অন্য দেশে গেলেও এখানে আসলে টাকা ইনকাম করার এবং জীবনযাত্রার মান উন্নত করার মতন অনেক অপশনস আছে, সেই যেগুলো আসলে আমরা ফলো করতে পারি, এবং প্রিভিয়াসলি যারা কিনা ওখানে গিয়েছেন, ওরকম অনেক বাংলাদেশি ভাই বোন আপনারা পাবেন যারা কিনা নিঃস্বার্থ ভাবে আপনাদেরকে সাহায্য করবেন। আমি আরো কয়েকটা SMS এ চলে যাচ্ছি স্যার।
0: একটা
1: মোহাম্মদ
0: কাজ করি, আপনাকে ওই অনেকে আমাকে বলে স্যার আপনি তথ্য দিলেন আমি কাজ করতে চাই, রেডিও টুরের সাথে যোগাযোগ করলে আপনাকে পাবো না, কিভাবে আপনার সাথে সরাসরি একটু কানেক্টিভিটি পেতে পারি, কিভাবে যোগাযোগ করতে পারি, কিভাবে কানেক্টেড হতে পারি? তখন আমি বলি যে দেখেন একটা প্রোগ্রাম তো হচ্ছে মাশাল্লাহ, আমি ধন্যবাদ জানাচ্ছি রেডিও টুরকে এত সুন্দর আয়োজন করার জন্য, তো এর সাথে মাঝখানেও আমার ব্যক্তিগত ভাবে আমি যদি কাউকে হেল্প করতে চাই তখন আমি আমার ব্যক্তিগত নাম্বারটা দিচ্ছি। দেখেন আমি সবার ফোন সবসময় ধরতে পারি না, কিন্তু আমার সহকর্মীরা আপনাকে হেল্প করবেন, এই মুহূর্তে আপনি কল করলে, যেহেতু আমি এখন প্রোগ্রামে আছি এখন কল করবেন না, কল করলে আমি তো ধরতে পারবো না, হ্যাঁ যেহেতু আমাদের প্রোগ্রাম চলছে। তারপর পরে প্রোগ্রাম শেষ হওয়ার পরে 1 ঘন্টা কল করবেন, ওই 1 ঘন্টা তখন আমি চেষ্টা করবো কিছু কল ধরার জন্য, এবং অনেকে সরাসরি কথা বলতে চাই, তখন আমি বলি যে আপনি সরাসরি বসে দেখা করুন, কিছু না থাকলে
1: সবচেয়ে ভালো দেখা করলে আপনার সামনাসামনি অনেকের অনেক কিছু প্রশ্ন সাথে সাথে উত্তর।
0: আপনি আরো অবাক হবেন, গত 23 বছর কখনো কারোর পরামর্শ দেওয়ার জন্য, কাউকে এই গাইডলাইন গুলো দেওয়ার জন্য আমি কখনো কোনো নি নেই, ফি নি নেই, আমি বিনা পয়সায় করেছি, আজও করছি বিনা পয়সায়, যতদিন বেঁচে আছি এই এই সেবাটা দিয়ে যাবো বিনা পয়সা ইনশাল্লাহ। ওই যে প্রতিষ্ঠান নাম রেখেছি এটিএমস,
1: আমার ভালো লাগলো বেশ,
0: প্রতিষ্ঠান নাম এই জন্য এটিএমস, এবং ট্যাগলাইনটা সততার চাদর ওড়ানো। আমি এক কাজ করছি, আমার ব্যক্তিগত একটা নাম্বার দিচ্ছি যেটা আমার সাথে আছে দীর্ঘ প্রায় 22 বছর, এই 22 বছর যে নাম্বারটা আছে ওই নাম্বারটা দিচ্ছি, আপনার আমাকে মানুষ গড়ার কারিগর অথবা এটিএম স্যার হিসাবে পেয়ে যাবেন, আমাকে ফেসবুকে ইউটিউবে ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এটিএম স্যার বলেই দেখে পেয়ে যাবেন, এমনকি গুগলে সার্চ করে এটিএম স্যার বলে পেয়ে যাবেন। আপনি নাম্বারটা রাখেন, এই নাম্বারে কথা বলুন, 01712 80 81 93, আবার বলছি ব্যক্তিগত নাম্বারটা এটিএম স্যার বা মানুষ গড়ার কারিগর 01712 80 81 93, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ করা আছে, যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে চান একটু ডিটেলস লিখবেন, তাহলে আমি ব্যক্তিগত আমার যখন অবসর থাকি তখন আমি অ্যান্সার করি, না পারলে আমার কলিগদেরকে দিয়ে সহকর্মীদেরকে দিয়ে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করা হয়, প্রত্যেকটা কলের জবাব দেওয়া হয়।
1: ধন্যবাদ স্যার, এবং সাথে সাথে আমি শ্রোতা এবং দর্শকদেরও বলছি, অনেক সময় ব্যস্ততার কারণে হয়তো ইনস্ট্যান্টলি আপনাকে রিপ্লাই করতে পারবেন না অথবা ফোনটা ধরতে পারবেন না, আপনারা একটু ধৈর্য ধরবেন, অবশ্যই আপনারা আপনাদের মেসেজের উত্তর অথবা আরেকটা ফোন কল স্যারের কাছ থেকে পেয়ে যাবেন। দেলওয়ার হোসেন লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, সিঙ্গাপুর থেকে জেনারেল ILTS করতে চাই, কোনো সুযোগ আছে কিনা, এবং ECE করতে চাই, আমার ভাতিজা আপনার ওখানে Level 1 করেছেন।
0: আচ্ছা দেখেন, আপনি সিঙ্গাপুর থেকে করতে বলছেন, করতে চাচ্ছেন, আসলে এখন তো দূর কোনো ব্যাপার না, ডিস্টেন্স ইজ নট এ প্রবলেম অ্যাট অল, ইটস নট এ ব্যারিয়ার। কারণ হচ্ছে একটা সময় ছিল দূরে থাকলে, যেমন এটিএম তো ঢাকার মালিবাগ মৌচাকে, অনেকের সম্ভাবনা ঢাকার মালিব্যাগে আসা। আপনি অবাক হবেন যে আমাদের বেশ কিছু কোর্স করছে এটিএমস এর নিউ ইয়র্ক থেকে, হ্যাঁ নিউ ইয়র্কের জামাইকা থেকে।
1: অনলাইন কোর্স আছে?
0: অনলাইন কোর্স আছে, অফলাইন তো আছে, এখানে আমাদের হোস্টেল আছে, থাকা খাওয়ার ব্যবস্থা আছে, তো অনেকেই আছে দেশের বাইরে থাকেন বা অনেকে একটু দূরে থাকেন, মনে করেন কক্সবাজারে আছেন, কেউ আছেন আপনার চিলং এ আছেন, কেউ রংপুর দিনাজপুর আছে, সিলেট আছেন, বা আমার বাড়ি যেমন কুষ্টিয়া এদিকে আছেন, তো অনেকের পক্ষে এখানে এসে করা সম্ভব না। আর অনেকে এখানে থেকে করবে, এতটা এফোর্ড করাও সম্ভব না, হোস্টেলে থাকা খাওয়ার একটা খরচ আছে,
1: সময় সাপেক্ষ ব্যাপার, পরিবার ছেড়ে এসে একটা কোর্স করা।
0: এটা ঠিক বলেছেন,
1: আপনারা অনলাইনে কোর্সের ব্যবস্থা করেছেন,
0: এটা করেছি, এবং মধ্যপ্রাচ্য থেকে তো অনেকেই করেন, মধ্যপ্রাচ্য থেকে, সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া থেকে, হ্যাঁ এক্সাম্পল বললাম যে নিউ ইয়র্কের জ্যামাইকা থেকে, এমনকি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে, আসাম, ত্রিপুরা, কলকাতা বা মানে পশ্চিমবঙ্গ থেকে অনেকেই, বিহার থেকে, উড়িষ্যার একটা অংশ বাঙালি তারা করে, তো তারা কিন্তু এখানে এটিএমস থেকে কোর্স করে। এবং অনেকে আমার ফলোয়ার, আমি যখন ইন্ডিয়াতে গেছি দেখি যে আমার অনেক ফলোয়ার, আমি যখন সিঙ্গাপুরে গেছি দেখি যে অনেক ফলোয়ার, মালয়েশিয়াতে দেখলাম যে ভাবলাম যে এখানে মনে হয় কাউকে পাবো না, দেখছি অনেক লোক, অনেক। আমি যখন দুবাইতে গেছি, দুবাইতে আমি শুধু একটু লিখেছি যে আমি দুবাইতে, আমার ইনবক্স ভরে গেছে, স্যার আপনি কোথায় আছেন, হ্যাঁ মানে এরকম যেখানেই গেছি তখন
1: এই সম্মানটা কিন্তু একটা মানে এটা আসলে অন্যরকম একটা ব্যাপার, আল্লাহর কাছে অনেক
0: আল্লাহ শুকরিয়া দেখাচ্ছি, অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া।
1: স্যার আপনাদের কি কোনো ইচ্ছা আছে যে ঢাকার বাইরে কোনো একটা আরেকটা এরকম একটা সেন্টার করা, এরকম কোন ইচ্ছা কি আপাতত
0: আছে? এটা ভালো কথা বলেছেন, আসলে ঢাকার বাইরে সেন্টার করার প্রয়োজন নাই, কেন ওই যে আমি বলেছি আমি
1: অনলাইনে
0: 23 বছরে, হ্যাঁ এখন তো অনলাইন আছি, দীর্ঘ 23 বছরে আমাকে কেউ কখনো কোনো টাকার অফার দিয়ে আমাকে বিচলিত করতে পারে, বিপদগামী করতে পারেনি। এই জন্য বলে আমাকে 20 টাকা, 100 কোটি, 1000 কোটি টাকা কেনা যাবে না, আমার জীবনে কেউ কখনো কিনতে পারেনি, আজও কিনতে পারবে না ইনশাল্লাহ, আমি সততা বিক্রি করতে চাই না। এবং এই জন্য কেন বললাম কথাটা, যখন আমি আমি কিন্তু বেশ কিছু ব্রাঞ্চ দিয়েছিলাম, কিন্তু দেখেছি যে ওখানে যে কিছু প্রতারণা হয় আমারই নামে, কিছু প্রতারণা, হ্যাঁ আমারই নামে এটিএমস এর ব্র্যান্ডে কিছু প্রতারণা করছে, তারা কিছু টাকা পয়সা নিচ্ছে, আমরা তো আমাদের তো ভিসা না হলে 1 টাকাও নেই না, আপনি কেন টাকা নিচ্ছেন, আপনি অবাক হন, ভিসা না হলে আমরা কিছুই নিচ্ছি না। আপনি দেখেন ইউকে এর ভিসার জন্য এটিএমস এ 1 টাকাও নেওয়া হয় না, ফ্রি করা হয়, এখানে আইলস করলে তাদের জন্য সম্পূর্ণ ফ্রি। অথচ দেখি যে আমার এক ব্রাঞ্চ যখন দিলাম তারা টাকা নিচ্ছে, টাকা কেন নেবে, আমরা তো ফ্রি করাচ্ছি। আপনি দেখেন অস্ট্রেলিয়ার জন্য সম্পূর্ণ ভিসা প্রসেস করছি আমরা ফ্রিতে, এর বিনিময়ে কিছুই নিচ্ছে না, শুধু এটিএম থেকে স্টুডেন্ট তাদের জন্য ফ্রি, আর যারা
1: না
0: তাদের জন্য আমরা নাম মাত্র কিছু নিচ্ছি।
1: আচ্ছা
0: আজ স্টুডেন্ট তাদের জন্য একদম ফ্রি।
1: যারা আমাদের রেডিও টু এফএম 89.6 শুনছেন সেই সব শ্রোতা বন্ধু এবং দর্শকদের জন্য বলছি, আপনারা যদি, আমি যতটুকু বুঝতে পারলাম স্যার, আমি এটা ধরে নিচ্ছি যে অনেকে হয়তো আজকে প্রথম শোটা শুনছেন, এই জন্য আমি জিনিসটা আর বারবার একটু রিপিট করছি, যে এখানে বোঝা যাচ্ছে যে স্যার আসলে আপনাদের যদি কোনো ক্যারিয়ার অ্যাডভাইস দরকার হয় আপনারা SMS অথবা ফোনের মাধ্যমে স্যারকে সরাসরি রিচ করতে পারবেন, সেই নাম্বারটাও স্যার দিয়েছেন, এবং সেই ধরনের কোনো আলাপ আলোচনায় স্যার আসলে কোনো রকমের ফি চার্জ করেন না। এবং দ্বিতীয় যদি আপনারা স্যারের সাথে কোনো কোচিং করেন, স্যারের কোনো কোর্সে আপনি অংশগ্রহণ করেন, সেক্ষেত্রে আপনার ভিসা প্রসেসিং এর যেই আলাদা কোনো চার্জ স্যাররা নেবেন না, শুধুমাত্র ভিসার জন্য যেই টাকাটা গভর্নমেন্টকে দিতে হয় সেটা হয়তো আপনারা দিবেন বা সেই দেশের গভর্নমেন্টকে দিতে হয়। আর এছাড়াও যদি আপনারা চান অবশ্যই অনলাইনেও স্যারের কোর্সগুলো করতে পারবেন, স্যারের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন দেশ থেকে, বিদেশ থেকে, অজপাড়াগা থেকে, যেখান থেকে খুশি। তো আপনার, আমার কাছে এটা মনে হচ্ছে এটা আসলে আপনার জন্য খুব বড় একটা সুযোগ, একটা অপরচুনিটি, যে আপনার মনের কথাটা আপনি স্যারকে যদি খুলে বলেন সেটা হোয়াটসঅ্যাপেও বলতে পারবেন অথবা নর্মাল লাইনেও ফোন করে বলতে পারবেন, তাহলে কিন্তু আপনার মনে যদি কোনো শঙ্কা থেকে থাকে ক্যারিয়ার নিয়ে সেটা কিন্তু নিমেষেই দূর হয়ে যাবে।
0: প্রত্যেকটা এসের জন্য, হ্যাঁ কিছু কিছু জায়গার জন্য আমরা চার্জ করি, কিছু কিছু দেশের জন্য চার্জ করতে হয় কারণ আমাদের কিছু খরচ আছে এটার জন্য সামান্য, কিন্তু প্রত্যেকটার জন্য এখানে একটা এগ্রিমেন্ট করা হয়, চুক্তি করা হয়, এবং সেখানে ওই চুক্তিতে তারা সাইন করবে, আমি নিজে সাইন করি এবং ওই প্রতিপক্ষ মানে যিনি থাকবেন ওই পক্ষ থেকে সাইন করা হয়। এভাবে স্বাক্ষর করার পরে তারপরে একটা কাজ করা হয়, দেখেন আমি সুন্নাহ ফলো করি, হুদায়বিয়ার সন্ধি কিন্তু মৌখিকভাবে হয়নি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, লিখিত করেছেন, কেন মৌখিকভাবে কিন্তু বললো যে উনি বলেছেন একটা কথা, তিনি বলেছেন একটা কথা, আমি এটা বলেছিলাম, তিনি বলেছেন আমি অস্বীকার, মানে অনেক, আরেকজন অস্বীকার,
1: মানুষ মাত্রই ভুলে যেতে পারে,
0: হ্যাঁ ভুলে যেতে
1: তো
0: পারে,
1: এটা
0: অস্বীকারও করতে পারে।
1: এটা সবচেয়ে ভালো হয় যে তুই সেটা লেখা থাকে এবং দুই পক্ষ সেটাতে সই স্বাক্ষর করে রাখে।
0: একটা জিনিস দেখেন, আমি কয়েকদিন আগে একটা বাবাকে দেখি যে আমার কাছে আসছে, এসেই উনি কান্নাকাটি করছেন। কেন বলছে, আমার জীবনের সঞ্চিত যে ছিল 12 লাখ টাকা সব একটা প্রতিষ্ঠানে দিয়েছে, সব শেষ, তারা আর টাকা দিচ্ছে না, ফেরত দিচ্ছে না। আজকে কয়েক বছর ধরে চেষ্টা করছেন, ফেরত পাচ্ছেন। তো বললেন যে স্যার, আমি আপনার কাছে যখন আসছি আজকে, আমার ছেলেকে পাঠানোর মতো আমার কাছে আর কিছুই অবশিষ্ট নেই, কিন্তু আমি যখন আসছি এত পরে আপনাকে পেলাম, আমি যদি আগে এটিএম স্যারকে পেতাম তাহলে আমার ওই টাকাটা জলে যেত না, কিন্তু আমি তখন এটিএম স্যারকে চিনতাম না। উনি যখন এভাবে ই হয়েছে, তখন উনি এক চায়ের দোকানে উনি বলছে যে দেখো আমার জীবনে সব শেষ হয়ে গেল। ওইখানে একটা ছেলে যে আমাকে চিনত, বলছে আপনি কাজ করেন, আপনি এটিএম স্যারকে সার্চ দেন। বলছে আমি সার্চ দিই, আমি তো বুঝি না এত কিছু, মুরব্বী মানুষের মতো বোঝে না, গুগলে সার্চ দিতে বলছে, ফেসবুকে সার্চ দিতে বলছে, ও ইউটিউবে সার্চ করে বলছে যে আপনি এটিএম স্যার লিখলে পেয়ে যাবেন। বলছে বাবা আমি তো এত বুঝি না, তুমি আমাকে যদি পারো ওনার নাম্বার দাও। হ্যাঁ, ওই ছেলেটা তাকে নাম্বারটা দিয়েছে, ওই নাম্বারে আমাদের যোগাযোগ করেছে, আমারই নাম্বার, যদি আমি ধরতে না পারি আমার কলিগরা সেটা অ্যান্সার করে। তো তখন উনি আমার কাছে আসছেন, এসে আমাকে বললেন স্যার আপনাকে পেলাম পেলাম ঠিকই, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, ততদিনে আমার প্রতারকরা সব টাকা পয়সা নিয়ে গেছে, এখন যা আছে আপনাকে এখান থেকে প্রসেস করব এটা অনেক কম, কিন্তু তারপর আমি পারছি না, আমার সেটাও এখন নাই। আপনি অবাক হয়ে যাবেন, যাতে কিচ্ছু নাই, একটা উন্নত দেশে মাত্র 2.5 লাখ টাকা দিয়ে, মাত্র 2.5 লাখ টাকা দিয়ে একটা ছেলে উন্নত জায়গায় পড়তে পারছে এবং সে সফলভাবে কিছু করতে পারছে, এবং সচ্ছলতার জন্য সে ওখানে বেশ কিছু ইনকামের সুযোগ পাচ্ছে, বেশ কিছু, মাত্র 2.5 লাখ টাকা খরচ করে, এটাই তার পুঁজি, এটাই তার ইনভেস্টমেন্ট। এটা অনেকেই জানে না।
1: আসলে আমি
0: আপনাকে
1: বুঝতে পারছি স্যার, আপনি
0: ইউরোপের একটা দেশ আছে, আপনি অবাক হয়ে যাবেন, এই যে বললাম টাকা তেমন কিছু না, ইউরোপের অস্ট্রিয়াতে কোনো টিউশন ফি নাই,
1: অস্ট্রিয়াতে
0: ঠিক, অস্ট্রিয়াতে
1: আপনার সাথে আমার আমার পার্সোনালি কিছু যোগাযোগ করতে হবে আমার মনে হচ্ছে, কারণ আমারও আমার অনেকেই আছে যাদের জন্য আমার ক্যারিয়ার অ্যাডভাইস দরকার। সো ইনশাল্লাহ আমি আপনার সাথে যোগাযোগ করব। এটা শুনে ভালো
0: ইনশাআল্লাহ
1: লাগলো যে অস্ট্রিয়াতে কোনো ফি নাই। আমি অস্ট্রিয়াতে এবং অস্ট্রিয়া আমার কাছে খুব ভালো লেগেছে,
0: অসম্ভব সুন্দর একটা কান্ট্রি,
1: গিয়েছিলাম,
0: খুব সুন্দর শান্তির একটা দেশ, আপনি তো গেছেন, খুব খুব সুন্দর শান্তির একটা দেশ। আমাদের দেশে অনেকে ভিয়েনাতে যায় মেডিকেল অ্যাডভান্সেস এর কারণে, ওখানে বেশ কিছু কোর্স করে, MRCP কে MD করে, এবং কিছু মেডিকেল ট্রেনিং হয়, ডাক্তার তারা ওখানে করে আসেন, এবং ওখানে যাদের রেজাল্ট ভালো, যারা IELTS একটা ভালো স্কোর করতে পারে, অনেকে এটা জানে না, হা হতাশ করছে, হা হতাশ কেন করছেন, যোগ্যতা অর্জন করেন। আর একটা কথা বলি, আমাকে অনেকে বলে স্যার আমি তো IELTS করবো এটিএমএস থেকে, ঠিক আছে, কিন্তু স্যার আমি করার পরে যদি আমার এই ইনভেস্টমেন্টের পরে বিদেশে যেতে না পারে, টাকা যদি না হয়, তখন আমার এই IELTS করে কি লাভ হবে? আপনাকে আজকে আমি রেডিও টুডেকে আজকে অফার দিচ্ছি, রেডিও টুডে যত শ্রোতা আছে, দর্শক আছে, তাদেরকে আমি বলবো, আমি এটিএম মাহমুদ আজকে আপনাকে কথা দিচ্ছি, আমার সাথে একটা কল সেন্টার প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে আমার এই প্রতিষ্ঠানের সঙ্গে, এটিএম এর সঙ্গে, তারা নিতে চেয়েছেন 200টা ছেলে মেয়ে যাদের যোগ্যতা শুধু IELTS 7 আর কোনো কিছু না, অর্থাৎ
1: যাতে তারা
0: পাস
1: ফোন কল
0: করবে
1: গুলো আনসার করতে পারে এবং উত্তর দিতে পারে,
0: এবং তাহলে তাদের চাকরি। আমাকে বলতে স্যার যতগুলো দিবেন আপনি, এই মুহূর্তে আমি 200টা নিব, এই 200টা নেওয়ার পরে পর্যায়ক্রমে আরো 200 আমরা নেবো।
1: সেটা
0: তো
1: কি
0: আমি
1: স্যার
0: সত্যি
1: দেশে
0: কথা
1: বসে
0: বলছি,
1: ওরা কাজটা করতে
0: দেশে
1: পারবে না?
0: দেশে ঢাকায় বসে, ঢাকায় বসে, এবং সেখানে তাদের কাজ হচ্ছে 8 ঘন্টা কাজ করে, মানে চাকরির জন্য শুধু আমি আমার এখন শুধু পেতে হবে কি কোনো এখন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড বা সে ম্যাট্রিক পাস করেছে কি করে নাই, দে ডোন্ট কেয়ার, ওনলি দ্য থিং দে নিড ইজ এন আনসার।
1: থাকে তার মানে এটা বোঝা যাচ্ছে যে আপনারা আসলে ওই ধরনের স্টুডেন্টকে সার্টিফিকেটগুলো দিয়েছেন যাদের আসলে

আল্লাহ তাআলা সুযোগ দিয়ে রাখছেন, আল্লাহ তাআলা সর্বদা মত করছেন, পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার দিকে

আমরা চাই না, দক্ষিণ কোরিয়াতে যারা অনার্স পাস বিএসসি পাস যে কোনো বিবিএ পাস আইএলটিএস ছাড়া দেওয়া যাচ্ছে, তাহলে অবাক হবেন বেশিরভাগ ইউনিভার্সিটি।

থেকে কম খরচ অর্ধেকের কম সেটাতে ধরা হচ্ছে সাউথ কোরিয়াতে এবং ইনকাম করা হচ্ছে ইউরোপের প্রায় ডাবল হয়ে গেছে খরচ অর্ধেকের কম আর ইনকাম করা হচ্ছে প্রায় ডাবল হয়ে গেছে কারণ এক কিলো

0: অনেকেই বলেছেন আমি ইউরোপে যেতে চাই শুধু এই জন্য যে আমি চেয়ার নেই, সেজন্য সিটিজেনশিপ হবে, কিন্তু চেয়ার যে সাউথ কোরিয়াতে পাওয়া যায় তো অনেকে সত্যিই জানা ছিল না, এত অল্প খরচে যাওয়া যায়। আমি একটা নাম্বার দিচ্ছি আবার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, অনেকে বলে স্যার সরাসরি আপনার ব্যক্তিগত নাম্বার দিতে জানান।
1: আপনারা শুনছেন রেডিও টুডে 89.6 FM।

স্বাধীন নয়, আমি জানি না কোন কোন দেশে ওয়ার পারমিট হয় কোথায় পাবো। এ তথ্যটা অনেক হয়, এমন কিছু দেশের নাম বলে যেগুলোতে ওয়ার পারমিট জীবনেও হয় না, ওই দেশগুলোতে ওয়ার পারমিটই হয় না। আর এমন জায়গায় কিছু তারা ওয়ার পারমিট চায় যেগুলোতে শুধু স্টুডেন্ট চাই, কোনো ওয়ার পারমিট হয় না। কিছু দেশ আছে ওয়ার পারমিটের জন্য, আর কিছু দেশ আছে তারা ফোকাস করেছে স্টুডেন্ট চাই। এই তথ্যগুলো অনেকটা, আর আমি মাঝে মাঝে বলি আমাদের দেশটা এমন একটা সোনার দেশ।